আজ মঙ্গলবার, 9ই আষাঢ় 1948 শকাব্দ, 30শে জুন 2026 খ্রিস্টাব্দ, 15ই আষাঢ় 1433 বঙ্গাব্দ। আজ সূর্যোদয় ভোর 4:57 সূর্যাস্ত বিকেল 6:22 আকাশবাণী কলকাতা। শুরু হল গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্জে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্জে এবং নিউজ অন AIR অ্যাপে। স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 5:57 হয়ে 11 সেকেন্ড।

0: পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে সমুদ্রে বা নদীতে যারা মাছ ধরতে যান, আলিপুর আবহাওয়া দপ্তর থেকে তাঁদের উদ্দেশ্যে কোনো সতর্কবার্তা নেই। আকাশবাণী কলকাতা, একটু পরেই সঞ্চয়িতা প্রচার তরঙ্গে সংবাদ।
1: नमस्कार, आकाशवाणी समाचार के साथ मैं सरफिरोजी।

ছটা পনেরো মিনিটে সুবদ্ধ সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন গিটার শিল্পী পণ্ডিত দেবাশিস ভট্টাচার্য, ছটা পঁচিশে রবীন্দ্রসঙ্গীত শিল্পী অর্পিতা দত্ত, ছটা পঁয়ত্রিশে রামচরিত মানস ১৫৭তম পর্ব, ছটা পঁয়তাল্লিশে অতুলপ্রসাদের গান শিল্পী মৈত্রী চক্রবর্তী, সাতটা দশে যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত উপস্থাপনায় অর্পিতা পাল, আটটা তিরিশে নজরুলগীতি শিল্পী নবনীতা মণ্ডল, আটটা পঁয়তাল্লিশে আধুনিক গান শিল্পী রাজ্যশ্রী বন্দ্যোপাধ্যায়, নটায় লোকগীতি শিল্পী সৌমিক দাস, নটা দশে রাজধারা উপস্থাপনায় সুলক্ষণা পর্বত, দশটা পনেরো মিনিট আঞ্জুমান উপস্থাপনায় তালাত সালাউদ্দিন, এগারোটায় পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান হিটস অল দ্য ওয়ে উপস্থাপনায় সংযুক্তা নন্দী, বারোটায় সুরভি উপস্থাপনায় সুলক্ষণা পর্বত, বারোটা কুড়ি একটা দশ পাশ্চাত্য সঙ্গীতের দুটি অনুষ্ঠান উপস্থাপনায় সংযুক্তা নন্দী, দুটো তিরিশে খেয়াল শিল্পী অনিরুদ্ধ ভট্টাচার্য, সঞ্চয়িতার দ্বিতীয় অধিবেশনে বিকেল পাঁচটা দশে অতুলপ্রসাদের গান শিল্পী মৈত্রী চক্রবর্তী, পাঁচটা কুড়িতে উর্বশী উপস্থাপনায় ভারতী দত্ত, সন্ধ্যে ছটা দশে হিন্দি কথিকা বলবেন ভারতী দত্ত, ছটা তিরিশে আইসিসি মহিলা টি টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল ম্যাচের ধারাভাষ্য হিন্দি এবং ইংরেজিতে শুনবেন, নিউজ অন এআইআর অ্যাপে শুনবেন গুলগুলশান, সাতটা দশে আধুনিক গান শিল্পী রাজ্যশ্রী বন্দ্যোপাধ্যায়, সাতটা তিরিশে দর্পণ উপস্থাপনায় ভারতী দত্ত, আটটায় ছায়াছবির গান, আটটা পনেরো মিনিটে নানা রঙের গান, আটটা তিরিশে স্পটলাইটের বাংলা রূপান্তর, নটা ষোলো মিনিটে স্পটলাইট, দশটা তিরিশে পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় অভিষেক মণ্ডল, এগারোটা দশে হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। গীতাঞ্জলির প্রথম অধিবেশনে সকাল ছটা তিরিশ মিনিটে আজকের চাষবাস কথিকা বাণিজ্যিকভাবে পোনা মাছের বীজ উৎপাদন বলবেন প্রশান্ত চট্টোপাধ্যায়, ছটা চল্লিশে আপনার স্বাস্থ্য কথিকা পেশাগত রোগ বলবেন ডাক্তার সন্দীপন গঙ্গোপাধ্যায়, শুনবেন তৃতীয় পর্ব, ছটা পঁয়তাল্লিশে প্রাত্যহিকী উপস্থাপনায় শর্মিষ্ঠা সরকার ও কল্লোল কোনার, সাতটা পঁয়তাল্লিশে রবীন্দ্রসঙ্গীত শিল্পী অর্পিতা দত্ত, আটটায় জানা অজানা স্মরণে বরণে প্রশান্ত চন্দ্র মহলানবিশ রচনা পঞ্চানন মণ্ডল, আটটা পাঁচে আধুনিক গান শিল্পী রাজ্যশ্রী বন্দ্যোপাধ্যায়, আটটা কুড়িতে উত্তরণ, আটটা তিরিশে শুনবেন খেয়াল শিল্পী অনিরুদ্ধ ভট্টাচার্য, নটায় গানে গানে বাংলা ছায়াছবির গান, নটা পঁচিশ মিনিটে জেলার চিঠি, নটা তিরিশে গানে গানের শেষাংশ, দশটায় গানের ফেলা উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায় লাইভ ফোন ইন অনুষ্ঠান, এগারোটায় যুববাণীর অনুষ্ঠান আড্ডায় অ্যাডভেঞ্চার উপস্থাপনায় শ্রীপর্ণা পাল ও দেবজিৎ অধিকারী, বারোটায় নজরুলগীতি শিল্পী নবনীতা মণ্ডল, বারোটা পনেরো মিনিটে লোকগীতি শিল্পী সৌমিক দাস, বারোটা তেত্রিশে অনুজমের দুনো ফসল তরমুজ থেকে গুড় তৈরি, অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন তুহিন চট্টোপাধ্যায়, একটা নির্বাচিত নজরুলগীতি, একটা পঁয়তাল্লিশে মাননীয় সুপস্থাপনায় মিতালী ভট্টাচার্য, দুটো তিরিশে সাঁওতালি অনুষ্ঠান। গীতাঞ্জলির দ্বিতীয় অধিবেশনে বিকেল পাঁচটায় ক্রীড়াঙ্গন উপস্থাপনায় নবনীতা রাহা, স্টুডিওর বাইরে থেকে অনুষ্ঠান রেকর্ড করে এনেছেন অঞ্জন চট্টোপাধ্যায়, পাঁচটা তিরিশে বিদ্যার্থীদের জন্য একাদশ শ্রেণীর সংস্কৃত বিষয়ে পাঠদানে গরিফা উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা মিতা দাস সঙ্গে দুই শিক্ষার্থী, সন্ধ্যে ছটা পাঁচে সাঁওতালি অনুষ্ঠান, সাঁওতালি ভাষার বিখ্যাত কবি ডক্টর দমন সাহু বলবেন পরিমল হেমব্রম, ছটা পনেরো মিনিটে সাঁওতালি অনুষ্ঠান, ছটা আটত্রিশে কৃষি কথার আসর, সাতটা দশে তরজা গান পরিবেশনায় কমল মণ্ডল ও সহশিল্পীরা, সাতটা তিরিশে সমীক্ষা বলবেন দেবশ্রী ঘোষ, আটটায় আজকের প্রসঙ্গ প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের সংবাদ বিভাগ, আটটা পনেরো মিনিটে শহর কলকাতা, আটটা তিরিশে কথায় কাহিনী নাটক জি রচনা শরদিন্দু বন্দ্যোপাধ্যায় প্রযোজনা আশিস গিরি, আটটা পঁয়তাল্লিশে অর্থনীতির দুনিয়া ব্যাংক ব্যবস্থার ইতিহাসে বিষয় আলোচনায় বিজিতেন্দ্র মণ্ডল ডেপুটি জেনারেল ম্যানেজার ইউকো ব্যাংক এবং অধ্যাপিকা ডক্টর সুপর্ণা নন্দী পাল, দ্বিতীয় পর্ব, নটায় খেয়াল অনিরুদ্ধ ভট্টাচার্য, নটা তিরিশে শ্রবণী কথিকা স্মরণে বরণ ওমেয় চক্রবর্তী বলবেন শুভব্রত বন্দ্যোপাধ্যায়, এরপর স্বরচিত কবিতা পাঠে রাজীব কর, দশটায় বাংলা ছায়াছবির গান, দশটা তিরিশে নজরুলগীতি শিল্পী নবনীতা মণ্ডল, দশটা পঁয়তাল্লিশে আধুনিক গান রাজ্যশ্রী বন্দ্যোপাধ্যায়, এগারোটায় লোকগীতি সৌমিক দাস, এগারোটা দশে শরদ অভিষেক লাহিড়ী, শুনলেন অনুষ্ঠান পরিচিতি। এখন সুভদ্র সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন গিটার প্রথমে রাগ ভাটিয়ার পরে আহির ভৈরব শিল্পী পণ্ডিত দেবাশিস ভট্টাচার্য।

এখন গিটারে রাগ ভাটিয়ার ও আহির ভৈরব শুনলেন, বাজিয়েছেন পণ্ডিত দেবাশিস ভট্টাচার্য। সুবোধ সঙ্গীতের অনুষ্ঠান এখানেই শেষ হলো।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী অর্পিতা দত্ত।

শুনলেন রামচরিত মানস, আজ শুনলেন 157তম পর্ব। আকাশবাণী কলকাতা সঞ্চয়িতা, এখন অতুল প্রসাদের গান, শিল্পী মৈত্রী চক্রবর্তী।

গুড মর্নিং, কেমন আছো তুমি? ঘুম ঘুম চোখেই কি আজ রেডিওটা টিউন ইন করেছো, নাকি ইতিমধ্যেই তোমার হাতে চা বা কফির কাপটা চলে এসেছে?

জানি এখন তো চারিদিকে ফুটবল ফিভারে মেতে আছে প্রত্যেকে, তাই রাতের ঘুমটা বেশ অনেকেই স্কিপ করছে। তবে হ্যাঁ, এটা মনের আনন্দে স্কিপ করছে, কোনো কাজের প্রেশারে নয়, কোনো কিছুর প্রেশারে নয়, খুব আনন্দের একটা ঘুম হচ্ছে না, সেটা সবাই মিলে এনজয় করছে ধুমধামভাবে চারিদিকে। তবে আর যাই হোক না কেন, আজকের সকালটা ধীরে শুরু করলে কিন্তু চলবে না বস, কারণ একটু পর থেকেই তো রেডি হয়ে অফিস হোক বা স্কুল কিংবা কলেজের জন্য তুমি রেডি হতে শুরু করে দেবে। আর এদিকে আমিও কিন্তু একেবারে স্টুডিওর ঘড়ি দেখে একদম সঠিক সময় চলে এসেছি শুধুমাত্র তোমার সঙ্গে জমিয়ে আড্ডা দেব বলে। যুবাণী স্টুডিওর ঘড়ি বলছে বেজে গেছে ঠিক সকাল 7:11:38, আর আমি অর্পিতা চলে এসেছি তোমার সঙ্গে আড্ডা দিতে। থাকবো টানা 50 মিনিট শুধুমাত্র, কথা হবে না, সঙ্গে থাকবে আজকের দিনের গুরুত্বপূর্ণ কিছু ঘটনা, কিছু রিয়ালিটি চেকও দেব তোমাকে। আর আজকে কিন্তু একটা বিশেষ দিন, কথা বলবো ঠিক সেই বিষয় নিয়েও। তবে তোমাকে ওই যে বললাম 8:00 পর্যন্ত কিন্তু আমার সঙ্গে থাকতেই হবে, না হলে বেশ অনেক কিছু মিস করে যাবে এই যা। তবে আমি চাই না তুমি মিস করো। আর কথা দিয়ে তো আড্ডা আমরা শুরু করলাম, কিন্তু আড্ডার শুরুটা গান ছাড়া কি হয়, মানে জমজমাট হয় কি? আর সোমবারের সকাল বলে কথা, প্রচুর কাজের প্রেশার নেওয়ার আগে মুডটাকে রিল্যাক্স করতে হবে তো, নাকি? রাখলাম তোমার জন্য একটা মিষ্টি গান, আর গানের পর আমি অর্পিতা ফিরে আসছি, শুনছো তুমি সুপ্রভাতের আসর।

0: মিষ্টি গান, গানের পর আবারও ফিরে এলাম আমি অর্পিতা। চলছে এখন যুববাণীতে সুপ্রভাতের আসর, আর আমার সঙ্গে আছো তুমিও। আচ্ছা, স্কুল কলেজে পড়ার সময় তোমার মনে পড়ে সেই ইতিহাস বইটার কথা? না, একবারই যাদের ইতিহাস খুব পছন্দের সাবজেক্ট তাদের কথা বাদ দিয়েই বলছি, ওই যে একগুচ্ছ সাল মনে রাখাটা, বাপরে বাপ, যে কি মুশকিল হতো সেটা আমরা যারা কষ্ট করে সালগুলো মুখস্থ করে রাখতাম আমরা তারাই জানি আর কি। তবে হ্যাঁ, মনে রাখতে যতই মাথার ঘাম পায়ে পড়ুক না কেন, নানা রকম মাধ্যমে সেই সব সালগুলো তো মনে রাখতেই হতো, তাই না? এখন বরং সেই ইতিহাসের পাতাটাই একটু উল্টে পাল্টে দেখি যে আজকের দিনে ঠিক কী কী ঘটেছিল, যার জন্য ইতিহাসের পাতায় আজকের দিনটা খুব গুরুত্বপূর্ণ হয়ে থেকে গেছে।
1: আজ এই দিনে,
0: শিশির কুমার ভাদুড়ী ছিলেন আধুনিক বাংলা নাট্যজগতের পথিকৃৎ খ্যাতনামা অভিনেতা এবং নাট্যকার, যার জন্ম আজকের দিনে, অর্থাৎ দোসরা অক্টোবর 1889 সালে তার জন্ম, 30 জুন 1959 সালে তার মৃত্যু। তিনি একাধিক ধারে একসঙ্গে কিন্তু অনেকগুলো কাজ করতে পারতেন। নাট্যজগতে যেমন দাপিয়ে নাটকের অভিনয় করে সকলের মন জয় করেছেন, ঠিক সেরকমভাবেই তিনি কিন্তু প্রচুর নাটক লিখেওছেন। গিরিশচন্দ্র ঘোষের পর তিনি বাংলা রঙ্গমঞ্চের কিংবদন্তি তুল্য ব্যক্তিত্ব, আর তিনি বাংলা নাটকের স্বর্ণযুগে প্রথম নাটকের সেট তথা মঞ্চ সজ্জা ও আলোর ব্যবহার প্রবর্তন করে নাট্যশিল্পীদের কর্মকুশলতাকে এক বাস্তবতার রূপ দিয়েছিলেন। আমরা এখন যখন নাটক দেখতে যাই তখন আমরা সেট দেখি, লাইট দেখি, এই সমস্ত কিছু কিন্তু একেবারে শুরুর দিকে ছিল না, সেই শুরুটা করেছিলেন শিশির কুমার ভাদুড়ী। দাদাভাই নওজি, সেপ্টেম্বরের 4 তারিখে 1825 তার জন্ম, মৃত্যু আজকের দিনে।

অর্থাৎ 30 জুন 1917 সালে। ভারত উপমহাদেশের একজন প্রথম সারির রাজনীতিবিদ ছিলেন তিনি। ভারতীয়দের মধ্যে তিনি প্রথম ব্রিটিশ পার্লামেন্টের সদস্য ছিলেন। নওয়াজি ভারতীয় জাতীয় কংগ্রেসে তার কাজের জন্য বিখ্যাত, যার মধ্যে তিনি একজন প্রতিষ্ঠাতার সদস্য এবং 3-3 বার সভাপতি ছিলেন। সালগুলো একটু বলে দিই, 1886 সাল, 1893 সাল এবং 1906 সাল। এই 3-3টি বার তিনি সভাপতি ছিলেন। ইন্ডিয়া পোস্ট 1963, 1997 এবং 2017 সালে স্ট্যাম্পে নওয়াজিকে চিত্রিত করেছিল। হ্যাঁ, বুঝতে পারছি অনেকগুলো সাল নিয়ে কথা হলো আর কি, তবে হ্যাঁ আজকের দিনে কী কী গুরুত্ব সেটা এখানেই শেষ করছি।

আজকের দিনের গুরুত্ব তো জানা হলো, তবে এই যে শাল ফাল বললাম, মানে এই এতগুলো শাল আর ইতিহাস বই, সেগুলো শুনে তুমিও কি একবার স্কুল জীবনে ফিরে গেলে? আর মনে মনে সেই সময় কি ভাবতে যে উফ, এই সমস্ত কিছু যদি ছেড়ে ছুড়ে বেশ অনেকটা দূরে চলে যাওয়া যেত তাহলে মন্দ হতো না। আর এক মনে আকাশের দিকে তাকিয়ে আমরা তো কোনো না কোনো সময় ভেবেছি একবার হলেও, বলো, যে মনে হয় না যে অনেকটা দূর নির্ভেজাল আড্ডা সমস্ত কিছু ছেড়ে খুব দূরে উড়ে যেতে মন চাইতো, নাকি? ঠিক সেরকমই একটা গান ক্যাকটাস ব্যান্ডের উড়ে যেতে চাই, রাখলাম এখন শুধুমাত্র তোমার জন্য। শুনতে থাকো সুপ্রভাতের আসর, গানের পরে আবারও আমি অর্পিতা ফিরে আসছি শুধুমাত্র তোমার সঙ্গে জমি আড্ডা দিতে।

কলেজ যেতে আমরা কম বেশি সবাই যাই, কোনো না কোনো সময় কোনো কিছু থেকে একটু রিল্যাক্সেশনের জন্য, বা হয়তো কোনো একটা প্রবলেমে আছি সেখান থেকে পালিয়ে যেতে মন তো চায় কোনো না কোনো সময়, তাই না? শুনছো তুমি অর্পিতাকে, আমি আছি সুপ্রভাতের আসরে, তোমার সঙ্গে দিচ্ছি জমিয়ে আড্ডা। আর হ্যাঁ, গানের পর যখন ফিরে এলাম, আর সুপ্রভাতের একবারে আসর শুরু করার আগে আমার মনে হয় তোমারও মনে আছে যে তোমায় বলেছিলাম যে আজকে একটা বিশেষ দিন। তো আজকে ঠিক কী দিন? আজ আন্তর্জাতিক গ্রহাণু দিবস, আর এই দিনটি 1908 সালের 30শে জুন সাইবেরিয়ার টুইংস্কা অঞ্চলে সংঘটিত গ্রহাণু আঘাতের ঘটনাকে স্মরণ করেই মানে আজকের দিনটা শুরু হয়েছিল। আর এটার মূল উদ্দেশ্য হল গ্রহাণু আঘাতের ঝুঁকি এবং মহাকাশ থেকে পৃথিবীকে রক্ষা করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করা। আর গ্রহাণু সম্পর্কে অনেকেরই কিন্তু অনেক রকম ইন্টারেস্ট থাকে জানার জন্য, তাই না? তো এবার তোমায় বলবো, জাতিসংঘের সাধারণ পরিষদ 2016 সালে 30শে জুনকে আন্তর্জাতিক গ্রহাণু দিবস হিসেবে ঘোষণা করেছিলেন। কারণ এটা তো সবারই মনে একটা প্রশ্ন হয় যে আজকের দিনটাই কেন, বা আজকের দিনে এই যে আমরা সেলিব্রেট করব আন্তর্জাতিক গ্রহাণু দিবস, সেটা ঠিক কীভাবে ঘোষণা হয়েছিল সেটা বলে দিলাম। আর এই বিশেষ দিনটি টুইংস্কা ঘটনার বার্ষিকী, যখন একটি গ্রহাণু বা ধূমকেতুর টুকরো সাইবেরিয়ার উপর বিস্ফোরিত হয়েছিল, যার ফলে বিশাল এলাকা জুড়ে গাছপালা ধ্বংসও হয়ে গেছিল। আর পৃথিবীর কাছাকাছি বস্তু হলো হচ্ছে গ্রহাণু এবং ধূমকেতু, দুটোই কিন্তু পৃথিবীর খুব কাছাকাছি থাকে, যাদের কক্ষপথ তাদেরকে সূর্যের থেকে 1.3 জ্যোতির্বিদ্যা ইউনিটের কাছাকাছি বা প্রায় 195 মিলিয়ন কিলোমিটার দূরে নিয়ে যায়। নাসার সেন্টার ফর এনিও স্টাডিজ অনুসারে দেখা যাচ্ছে যে 36,000-এরও বেশি পৃথিবীর কাছাকাছি গ্রহাণু আবিষ্কৃত হয়েছে, ভাবা যায়। আর 1908 সালের 30শে জুন মানে আজকের এই দিনে রাশিয়ান ফেডারেশনের সাইবেরিয়ায় টুইংস্কা গ্রহাণুর ঘটনাটি ছিল রেকর্ড করা ইতিহাসে পৃথিবীর বৃহত্তম গ্রহাণুর আঘাত। এই গ্রহাণু সম্পর্কে যারা একটু বেশি পড়াশোনা করে তারা জানবে, বা যারা রিসার্চ করে, এই গ্রহাণুটা কিন্তু মারাত্মক একটা জিনিস, ঠিক আছে? আমরা আকাশের দিকে তাকিয়ে সুন্দরভাবে চাঁদ তারা দেখি, সেটা খুব ভালো লাগে, কিন্তু এই যে আজকের দিনটা, আজকের দিনটার তাৎপর্য কিন্তু অনেক বেশি, এটার ডেপথ প্রত্যেকের কাছে থাকে না। তো আমার মনে হয় এই বিষয়ে আরও অনেক বেশি জানার আমাদের প্রয়োজন। তবে হ্যাঁ, সেই বিষয়ে আমাদেরকে জানতে সাহায্য করবে আমাদেরই যুববাণীর বন্ধু প্রিয়াশা, কারণ ও পৌঁছে গেছিলো এই

0: বিষয়ে বিশেষজ্ঞ এমন একজন মানুষের কাছে যিনি আমাকে তোমাকে আমাদেরকে আজকের দিনটার যে গুরুত্ব সেই বিষয়ে জানতে অনেক বেশি সাহায্য করবে বলে আমার বিশ্বাস। এখন শুনে নাও প্রিয়াশা ঠিক কার কাছে গেছিলেন এবং তিনি আমাদেরকে আজকের এই দিনের জন্য কি কি বললেন।
1: একবার ভাবো তো, রাত্রে বেলায় সারা দিনের সমস্ত কাজ কমপ্লিট করে তুমি ছাদে উঠেছো, ঠিক সেই সময় আকাশের দিকে তাকিয়ে তোমার হঠাৎ মন ভালো হয়ে গেল। এত সুন্দর চাঁদ, এত ঝিকমিকি তারা, সত্যি তো কি ভারী সুন্দর লাগে।
2: এবার আরো একটা ব্যাপার ভাবো, ঠিক এমন সময় মহাকাশে হাজার হাজার কিলোমিটার দূরে একটা বিশাল পাথরের টুকরো ছুটে চলেছে পৃথিবীর পাশ দিয়ে। সেটা কখনো হয়তো আমাদের ছুঁয়েও যাবে না, কিন্তু তার এই যে গতিপথ, সেই গতিপথের ওপর নজর রাখা হচ্ছে। এবার মনে হচ্ছে তো যে আমি কোনো একটা কাল্পনিক গল্প বলতে শুরু করেছি? একদমই নয়।
1: আমাদের মহাকাশে এমন অসংখ্য পাথুরে বস্তু রয়েছে যাদের আমরা বলি গ্রহাণু বা অ্যাস্টেরয়েড। প্রশ্ন হচ্ছে, আজ এই সকালবেলা হঠাৎ তোমায় গ্রহাণু বা অ্যাস্টেরয়েডের কথা কেন বললাম? কারণ আজ 30 জুন অর্থাৎ ইন্টারন্যাশনাল অ্যাস্টেরয়েড ডে বা আন্তর্জাতিক গ্রহাণু দিবস। আর এই বিশেষ দিনে আমরা কথা বলেছিলাম ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ কলকাতার প্রফেসর শ্রী দিব্যেন্দু নন্দীর সঙ্গে। স্যারের থেকে প্রথমেই আমরা জানতে চেয়েছিলাম এই যে গ্রহাণু যেটা নিয়ে একদম শুরু করলাম, গ্রহাণু বিষয়টা কি আর গ্রহাণু দিবসই বা কেন পালন করা হয়?
3: আজ 30 জুন এই দিনটি শুধু জ্যোতির্বিজ্ঞানের একটি উৎসব নয়, এটি পৃথিবীকে রক্ষার বিজ্ঞান, মানব সমাজের দূরদৃষ্টি এবং আমাদের মহাজাগতিক দায়িত্বের কথা স্মরণ করিয়ে দেওয়ার একদিন। গ্রহাণু দিবস 30 জুন পালিত হয় কারণ 1908 সালের এই দিনেই সাইবেরিয়ার তুঙ্গুস্কা অঞ্চলের আকাশে এক বিশাল মহাজাগতিক বিস্ফোরণ ঘটে। একটি ছোট ধূমকেতু বা গ্রহাণু পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে ফেলে এবং এই বিস্ফোরণের ফলে বিপুল বনভূমি ধ্বংস হয়। সৌভাগ্যবশত ঘটনাটি জনবসতিহীন অঞ্চলে ঘটেছিল। যদি একই ধরনের ঘটনা কোনো বড় শহরের ওপর ঘটত তার ফল হতো ভয়াবহ। এই কারণেই গ্রহাণু দিবস এত গুরুত্বপূর্ণ। এটি আমাদের মনে করিয়ে দেয় যে পৃথিবী মহাবিশ্ব থেকে বিচ্ছিন্ন না, আমরা একটি গতিশীল সৌরজগতের অংশ যেখানে গ্রহ, উপগ্রহ, ধূমকেতু, উল্কাপিণ্ড এবং অসংখ্য গ্রহাণু নিরন্তর গতিশীল। অনেক গ্রহাণুই সৌরজগতের জন্মলগ্নের অবশিষ্ট অংশ, তাই তাদের অধ্যয়ন করলে আমরা জানতে পারি কিভাবে গ্রহ তৈরি হয়েছে এবং কিভাবে আমাদের গ্রহীয় পরিবেশ গড়ে উঠেছে।
1: স্যার যেমনটা বললেন যে পৃথিবী সত্যি মহাবিশ্ব থেকে তো বিচ্ছিন্ন নয়, কিন্তু এবার প্রশ্ন হলো এই যে গ্রহাণুদের কথা স্যার আমাদের বললেন, সমস্ত গ্রহাণুই তো বিপজ্জনক নয়, আর এদের শনাক্ত করার উপায়ই বা কি?
3: কিছু গ্রহাণু পৃথিবীর কক্ষপথের কাছাকাছি আসে, তাই এগুলিকে শনাক্ত করা, তাদের কক্ষপথ নির্ণয় করা এবং সম্ভাব্য বিপদের পূর্বাভাস দেওয়া অত্যন্ত জরুরি। ভূমিকম্প এবং ঘূর্ণিঝড়ের মতো অনেক প্রাকৃতিক বিপর্যয় আমরা সম্পূর্ণভাবে ঠেকাতে পারি না, কিন্তু গ্রহাণুর আঘাত এমন একটি বিপদ যা যথেষ্ট আগে শনাক্ত করতে পারলে মানব জাতি হয়তো প্রতিরোধও গড়ে তুলতে পারে। আজ গ্রহণীয় প্রতিরক্ষা আর কাল্পনিক বিজ্ঞান নয়। নাসার ডার্ট মিশন দেখিয়েছে যে একটি মহাকাশযান দিয়ে আমরা একটা ক্ষুদ্র গ্রহাণুকে আঘাত করলে তাকে আমরা তার কক্ষপথ থেকে সরিয়ে দিতে পারি। এই সাফল্যের মূল শিক্ষা হলো আগাম শনাক্তকরণই সবচেয়ে বড় শক্তি আমাদের। যত আগে আমরা বিপজ্জনক গ্রহাণুকে খুঁজে পাব তত বেশি সময় পাব বিজ্ঞানসম্মত নিরাপদ প্রতিক্রিয়া গড়ে তুলতে। ভারতের জন্য গ্রহাণু দিবসের বিশেষ তাৎপর্য রয়েছে। ভারতের শক্তিশালী মহাকাশ কর্মসূচি, জ্যোতিষবিজ্ঞান গবেষণা, গণনামূলক দক্ষতা এবং তরুণ প্রজন্মের আগ্রহ সব মিলিয়ে গ্রহাণু পর্যবেক্ষণ ও গ্রহীয় প্রতিরক্ষা আমাদের অবদান রাখার বিরাট একটা সুযোগ আছে। এই দিনে ভারতীয় অবদানের কথাও স্মরণ করা প্রয়োজনীয়। তামিলনাড়ুর কাভালুরে ভাইনুভাপ্পু অবজারভেটরি থেকে রাজমোহনের নেতৃত্বে আবিষ্কৃত গ্রহাণুগুলির

মধ্যে উল্লেখযোগ্য হল রামানুজম। রামানুজের নামকরণ করা হয়েছে মহান গণিতবিদ শ্রীনিবাস রামানুজনের স্মরণে। সাম্প্রতিক সময়ে ভারতীয় শিক্ষার্থীরাও আন্তর্জাতিক গ্রহাণু অনুসন্ধান প্রকল্পে অংশ নিয়ে নতুন গ্রহাণু শনাক্ত করার ক্ষেত্রে ভূমিকা রেখেছে। ভারতীয়দের নামে নামাঙ্কিত গ্রহাণু ও মহাজাগতিক বস্তুও আমাদের গর্বের অংশ। এর

0: নিউ কার্ক ধূমকেতু, যেখানে এম কে বাইনুবাপ্পু আমাদের এক বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী নামে অমর করা আছে। চাঁদের রামন ও সারাভাই ক্রেটার এবং মঙ্গল গ্রহের লাল ক্রেটার, যা ভারতীয় বিজ্ঞানীদের স্মরণে নামাঙ্কৃত। এইসব নাম শুধু সম্মান নয়, এগুলো প্রমাণ করে যে ভারতীয় বিজ্ঞান ও চিন্তার উত্তরাধিকার পৃথিবীর সীমা ছাড়িয়ে সৌরজগতেরও লেখা আছে। তাই গ্রহণ দিবসে আমরা শুধু আকাশের দিকে তাকিয়ে বিস্মিত হব না, আমরা দায়িত্বের কথাও মনে রাখব। বিজ্ঞান, সতর্কতা এবং আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে পৃথিবীকে আরও নিরাপদ করা সম্ভব। পৃথিবীকে রক্ষা করার প্রথম পদক্ষেপ হল আকাশকে বোঝা, গবেষণা করা।
1: তাহলে স্যার যেমন বললেন, সে কথাটাই তোমাদেরও বলার। আকাশের দিকে তাকিয়ে তারা গোনা, কিংবা আকাশে এত তারা আছে, এত সুন্দর, এই বিস্ময়ের মাঝে আমরা যদি সকলে একটু সচেতন হই, তাহলে কিন্তু এই দিনগুলোর গুরুত্ব আরো বেশি বিশেষ হয়ে যায়। বিজ্ঞানীদের কাছে তো বটেই, সাধারণ মানুষের কাছেও কিন্তু এই দিনটার গুরুত্ব আলাদা করে ভাবার মতোই। আজ আমাদের ইন্টারন্যাশনাল অ্যাস্টেরয়েড ডে বা আন্তর্জাতিক গ্রহাণু দিবসে এই ছোট্ট প্রতিবেদন এখানেই শেষ করছি। এতক্ষণ স্টুডিওর বাইরে থেকে তোমার সঙ্গে ছিলাম আমি, তোমার যুববাণীর বন্ধু প্রিয়াশা।
2: ভীষণ সুন্দর একটা প্রতিবেদন যেটা আমাদেরকে প্রিয়াশা শোনালো, আর অনেক কিছু আমরা জানলাম আজকের এই দিনটা কতটা গুরুত্বপূর্ণ। এবং আজকের এই দিনটা শুধুমাত্র রিসার্চ করার জন্য নয়, আমার মনে হয় প্রত্যেকটা দিনই এই যখন আমরা খোলা আকাশের দিকে তাকাই, কত কিছু জানার আছে, কত কিছু শেখার আছে, তাই না? অনেকটা কথা হলো, অনেক কিছু আমরা জানতে পারলাম। এবার আবারও একটু রিল্যাক্স করার পালা। এখন তোমার জন্য সাজিয়ে রাখবো একটা মিষ্টি গান, যেখানেও ক্লাসরুম রয়েছে, ক্লাসরুমের সঙ্গে একটা খোলা জানলা রয়েছে, এবং জানলার বাইরের জগৎটা অনেকটা বড়। সেই মিষ্টি একটা গান চন্দ্রবিন্দুর কণ্ঠে, নীল মানে চন্দ্রবিন্দু ব্যান্ডের একটা মিষ্টি গান নীল গান রাখলাম এখন তোমার জন্য। ফিরে আসি গানের পর। শুনছো তুমি সুপ্রভাতের আসর, আমি আছি তোমার সঙ্গে, তোমার বন্ধু অর্পিতা।

ফিরে এলাম গানের পর। শুনছো তুমি সুপ্রভাতের আসর, রয়েছে আমি তোমার সঙ্গে তোমার বন্ধু অর্পিতা। আজ কথা বলছে ইন্টারন্যাশনাল অ্যাস্টেরয়েড ডে নিয়ে। আন্তর্জাতিক গ্রহাণু দিবসের লক্ষ্য হলো গ্রহাণুর আঘাতের ঝুঁকি সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করা এবং বিশ্বস্তভাবে পৃথিবীর কাছাকাছি বস্তুর হুমকির ক্ষেত্রে ঠিক কী কী সংকট এবং যোগাযোগ ব্যবস্থা হতে পারে সেই সম্পর্কে জনসাধারণকে অবহিত করা। নাসা জেপিএল সেন্ট্রি তৈরি করেছে একটি অত্যন্ত সক্রিয় সংঘর্ষ পর্যবেক্ষণ ব্যবস্থা, যা পরবর্তী 100 বছরে পৃথিবীর সঙ্গে ভবিষ্যতের আঘাতের সম্ভাবনার জন্য সবচেয়ে বর্তমান গ্রহাণু ক্যাটালগকে ক্রমাগত স্ক্যান করে কিন্তু চলেছে। যখনই কোনো সম্ভাব্য আঘাত শনাক্ত করা হবে তখনই এটি বিশ্লেষণ করা হবে এবং ফলাফল একেবারে সঙ্গে সঙ্গে এখানে প্রকাশিত হয়। তাই অস্বাভাবিক ক্ষেত্রে যেখানে আমরা স্বাধীনভাবে নিশ্চিতকরণ খুব সহজেই পেয়ে যেতে পারি। আন্তর্জাতিক গ্রহাণু দিবস সচেতনতা বৃদ্ধি করে। বেশিরভাগ মানুষই জানে না যে পৃথিবীতে কী ঘটছে এবং অন্য কিছুর থেকেও মানে এতদিকে মন থাকে মানুষজনের, সেই সমস্ত কিছুতে মন দেওয়ার পরে মানুষের এটা কোনো ধারণাই নেই যে গ্রহাণু কিন্তু আমাদের নিরাপত্তার জন্য একেবারে হুমকি স্বরূপ। যেটা স্যার কিছুক্ষণ আগেই আমাদেরকে বললেন, প্রিয়া সাজার ইন্টারভিউ নিয়েছেন, যে যখন এরকম একটা কিছু হয় তখন খোলা জায়গায় হলে মানুষজন তো বেঁচে যাচ্ছে, কিন্তু যদি জনবহুল কোনো এলাকায় এরকম কিছু হয় তাহলে কিন্তু বিপদ অনেক বেড়ে যায়। আর আন্তর্জাতিক গ্রহাণু দিবস এই বিষয়ে সচেতনতার অভাব মোকাবেলা করার একটা দুর্দান্ত উপায়। যদি কোনো গ্রহাণু পৃথিবীতে আঘাত আনে তাহলে ছুটির দিন এবং এর চারপাশের গতিবিধি মানুষকে নিজেদের রক্ষা করার জন্য প্রস্তুত করার ক্ষেত্রে একটা বড় পার্থক্য কিন্তু আনতে পারে। এটি মহাকাশ অনুসন্ধানকে উৎসাহিত করে। আন্তর্জাতিক গ্রহাণু দিবস প্রতিদিন মানুষকে বই পড়তে এবং তাদের উপরে আকাশ এবং আমাদের চারপাশের ছায়াপথ সম্পর্কে আরও জানতে অনেক বেশি সাহায্য করে। প্রতিষ্ঠিত বিজ্ঞানীদের মতে এই ছুটি আরও গবেষণার জন্য উৎসাহ তৈরিও করে। আর এই যে কথা বলছি বিশ্ব গ্রহাণু দিবস নিয়ে, তো

তোমাকে তো বলতে হবে যে আজকের দিনে অর্থাৎ এই আজকে ঠিক বিশ্ব গ্রহাণু দিবসের থিম কি। আজকের থিম হলো গ্রহ প্রতিরক্ষা এবং গ্রহাণু আঘাতজনিত বিপদ। মানে এই যে আমরা কথা বলছি আন্তর্জাতিক গ্রহাণু দিবসে, সেই দিনটা যখন আমরা পালন করছি ঠিক আছে, কিন্তু এই বিষয়ে আমাদের প্রত্যেকেরই একটা বেসিক নলেজ, বেসিক রিসার্চ আমার মনে হয় প্রত্যেকেরই থাকাটা খুব দরকার। কারণ কখন কী হচ্ছে, কার গতিপথ কোথায় কীভাবে যাচ্ছে না যাচ্ছে, সমস্ত ডিটেলস তো আমাদের পক্ষে জানা সম্ভব নয়। তবে হ্যাঁ, একটা বেসিক নলেজ যদি আমাদের থাকে আমার মনে হয় তাহলে অনেক বেশি ইজি হয়ে যায় বিষয়টা, এই আর কি। আবার একটা গান, সুন্দর মিষ্টি গান, যেখানে গানের লাইনেই বলা আছে সমস্ত কিছু বেঁধে রাখা যায় কিন্তু মনটাকে এত সহজে বেঁধে রাখা যায় না। সত্যিই তাই, মন ছুটতেই থাকে, মন তো বড়ই অবুজ তাই না, যখন যেখানে পায় বায়নাও করে বসে এবং ছুটতে জাস্ট চলে যায়। এরকমই একটা গান শাহানা বাজপাইয়ের কণ্ঠে, আমার হাত বান্ধবী, রাখলাম এখন শুধুমাত্র তোমার জন্য। আর গানের পর আজকে শেষবারের মতো সুপ্রভাতের আসরে আমি অর্পিতা ফিরে আসছি শুধুমাত্র তোমার সঙ্গে কথা বলবো বলে, তাই সঙ্গে থাকো।

একেবারেই তাই, সমস্ত কিছু বেঁধে রাখা যায়, মন বাঁধা যায় না। আমি অর্পিতা ফিরে এলাম একেবারে শেষবারের মতো তোমার সঙ্গে আজকে সুপ্রভাতের আসরে আড্ডা দিতে। আর এখন সময় একটা ছোট্ট গল্প তোমায় শোনানোর। একটা লোক হাতির পাশ দিয়েই হেঁটে যাচ্ছিল, আর তারপর সে হঠাৎ থেমে গেল। একটি বিষয়ে তার মনে প্রশ্ন জাগালো, তাই সে থেমে যায়। তিনি দেখলেন যে এত বড় প্রাণীর শুধুমাত্র সামনের পা দুটোকে ছোট্ট একটা দড়ি দিয়ে বাঁধা হচ্ছিল। কেন কোনো চেন বা খাঁচা দিয়ে তাদের আটকে রাখা হলো না? আর এই দড়িটা এতটাই বড় প্রাণীর পক্ষে ছেঁড়া কিন্তু খুব সহজই ব্যাপার, তাই যে কোনো সময় চাইলে এটা ছিঁড়ে তারা স্বাধীনভাবে চুপচাপ চলে যেতে পারে। কিন্তু বিশেষ কোনো একটা কারণে তারা সেটা করে না, আর সেই কারণটাই তাকে ভাবাচ্ছিল। কাছেই তিনি একজন প্রশিক্ষককে পেলেন এবং জানতে চাইলেন, কেন এই হাতিগুলো এভাবে দাঁড়িয়ে থাকছে, দূরে পালিয়ে যাবার কেন কোনো রকম চেষ্টা করছে না তারা? তখন প্রশিক্ষক উত্তরে বললেন, যখন তারা খুব ছোট ছিল তখনও তাদেরকে ঠিক এই সাইজের দড়ি দিয়েই বেঁধে রাখা হতো, যা বেঁধে রাখার জন্য তাদের ওই সময়ের সাইজের জন্য যথেষ্টই ছিল। আর তারপর বড় হতে হতে তারা বুঝলো যে এই দড়ি তাদের নিয়ন্ত্রণ করছে, এটি থেকে বেরিয়ে যাওয়া একেবারেই যাবে না। একসময় এটাই বিশ্বাসে পরিণত হয়, যেমন এখন তাদের সাইজ দড়ির চেয়ে বহুগুণ বড় হয়ে গেলেও তাদের বিশ্বাস যে এই দড়ি এখনও তাদের ধারণ করতে পারে, তাই তারা এটা ছিঁড়ে বাইরে যাবার কোনো চেষ্টা কোনো দিনও করেনি। আর এই কথাগুলো শুনে লোকটি খুব অবাকই হলো, এই হাতিগুলো চাইলেই তাদের বন্ধন থেকে যখন বেরিয়ে আসতে পারে তাহলে তারা সেটা করছে না, কারণ শুধুমাত্র তারা পারবে না, এই বিশ্বাসের কারণে তারা সেখানেই আটকে থাকে। যেখানে তাদের আটকে রাখা হয় ঠিক সেখানেই তারা থাকে। আর হাতির মতো দেখো, আমাদেরও কিন্তু অনেকেই আমরা বিশ্বাস করে এটা বসে থাকি যে জীবনে দূর কিছু করতে পারবো না, শুধুমাত্র ওই জীবনে কোনো একটা সময় ব্যর্থ হয়েছিলাম এটা ভেবেই আমাদের জীবনটা কেটে যায়। আর এখান থেকেই তো তোমায় আমায় বেরিয়ে আসতে হবে, কারণ এই ছোট্ট গল্পটা এটাই শেখায় যে বিশ্বাস তোমাকে সফলতার একেবারে শিখরে নিয়ে যেতে পারে, কিন্তু তাই ব্যর্থতা হলো শেখার একটা অংশ মাত্র। জীবন যুদ্ধে কখনো হাল ছেড়ে দেওয়া উচিত নয় বন্ধু, কারণ তোমাকে আমাকে লড়তে হবে, অনেক পথ এগোতে হবে, কারণ যে স্বপ্নগুলো দেখা হয়েছিল সেই স্বপ্নগুলো তো পূরণ করতে হবে, তাই না? সমস্ত কিছু করতে হবে, নতুন উদ্যমে জীবনটাকে টেনে নিয়ে যেতে হবে, কারণ ভালো আমরা থাকলে আমাদের চারপাশের মানুষগুলোকে ভালো রাখতে পারবো। আপাতত স্টুডিওর ঘড়ি বলছে 7:55 হয়ে 20 মিনিট 20 সেকেন্ড হয়ে গেল, সময় মানে আজকের মতো আমার সময় একেবারে শেষ, তাই তোমাকে বিদায় জানানোর পালা। তবে হ্যাঁ, যেমনটা করে যাই কথাই তো ছেড়ে যাই না, গানে রেখে যাই, তাই যেতে যেতে একটাই কথা বলবো, খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই যুববাণীকে কানে রাখতে কিন্তু ভুলো না। আর যেতে যেতে রূপম ইসলামের কণ্ঠে তোমার জন্য রেখে গেলাম ক্রস দ্য লাইন।

নবনীতা মণ্ডলের কণ্ঠে নজরুল গীতি শুনলেন আকাশবাণী কলকাতা। অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এখন আধুনিক গান, শিল্পী রাজ্যশ্রী বন্দ্যোপাধ্যায়।

আধুনিক গান শুনলেন রাজ্যশ্রী বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এখন লোকগীতি, শিল্পী সৌমিক দাস।

শুনলেন লোকগীতি সৌমিক দাসের কণ্ঠে। আকাশবাণী কলকাতা, সঞ্চয়িতা সুলক্ষণা পার্বতের সঙ্গে রসধারা একটু পরেই।

আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসু রুদ্র। পূর্ব মেদিনীপুরের হলদিয়া পেট্রোকেমিক্যালের ন্যাপথা পাইপলাইনে বিধ্বংসী আগুন লেগেছে। গত রাত থেকেই পাইপলাইন লিক করে ন্যাপথা বেরোচ্ছিল, আজ ভোরে তাতেই আগুন ধরে যায়। নিমেষে আগুন ছড়িয়ে পড়ে, বেশ কয়েকজন ঝলসে গিয়ে গুরুতর জখম হয়েছেন। স্থানীয় মতে আহতের সংখ্যা অনেক বেশি হলেও এখনও পর্যন্ত সরকারিভাবে 11 জন আহত হয়েছেন বলে জানা গেছে। তাদের উদ্ধার করে প্রথমে হলদিয়া মহকুমা হাসপাতালে পাঠানো হয়। পরিস্থিতি জটিল হওয়ায় কয়েকজনকে তাম্রলিপ্ত মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। হাসপাতালে যান হলদিয়ার বিধায়ক প্রদীপ কুমার বিজলি। সেখানে চিকিৎসাধীন 9 জনের মধ্যে 7 জনকে কলকাতা নিয়ে আসা হচ্ছে। দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন জল ও ফোমের মাধ্যমে আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে। দুর্ঘটনাস্থল রেললাইনের খুব কাছে হওয়ায় আপাতত পাঁশকুড়া হলদিয়া রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। বিধানসভা ভোটের সময় উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে দায়ের হওয়া মামলায় তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক ব্যানার্জিকে আজ কণ্ঠস্বরের নমুনা রেকর্ড করতে যেতে হবে কিনা তা নিয়ে কলকাতা হাইকোর্টে গতকাল কোনো সিদ্ধান্ত হয়নি। বিধাননগর আদালত আজ বিধাননগর সাইবার থানায় কণ্ঠস্বর নমুনা রেকর্ডের নির্দেশ দিয়েছিল। তার বিরুদ্ধে হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলেন অভিষেক। এ ব্যাপারে আজ রাজ্য হাইকোর্টে তাদের বক্তব্য জানাবে, তারপরই অভিষেককে রক্ষা কবচ দেওয়া হবে কিনা তা স্থির হবে। নৈহাটি জুটমিল এবং হাওড়ার ভারত জুটমিল সহ রাজ্যের বন্ধ থাকা সমস্ত চটকল আগামী 10ই জুলাই এর মধ্যে খুলে দেওয়া হবে বলে শ্রমমন্ত্রী অর্জুন সিং জানিয়েছেন। তিনি গতকাল এই নিয়ে ত্রিপাক্ষিক এক বৈঠকের পর সাংবাদিকদের একথা জানান। অর্জুন সিং এর নেতৃত্বে মালিক পক্ষ এবং শ্রমিক ইউনিয়নের প্রতিনিধিদের মধ্যে কলকাতার নিউ সেক্রেটারিয়েটে গতকাল ওই যৌথ বৈঠকে বন্ধ থাকা জুটমিলের সমস্যা সমাধানে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয় আগামী 3রা জুলাই থেকে নৈহাটি জুটমিলে পুনরায় কাজ শুরু হবে। এছাড়া 10ই জুলাই এর মধ্যে সমস্ত বন্ধ থাকা জুটমিল খোলা হবে। কলকাতার ঐতিহ্যবাহী বইপাড়া বা কলেজ স্ট্রিটকে আন্তর্জাতিক মানের এবং লন্ডনের বিখ্যাত অক্সফোর্ড স্ট্রিটের আদলে সম্পূর্ণ দূষণমুক্ত নো ভেহিকেল জোন হিসেবে গড়ে তুলতে বিশেষ উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। পশ্চিম বর্ধমানের আসানসোলের এক অনুষ্ঠানে পুর নগরোন্নয়ন মন্ত্রী

0: রিমিত্রাপাল বলেন, আগামী প্রজন্মকে মোবাইল ও ডিজিটাল দুনিয়ার আসক্তি থেকে বের করে এনে ফের বইমুখী করতে এই উদ্যোগ নেওয়া হচ্ছে।
1: কলেজ স্ট্রিটকে নো ভেহিকল জোন সার্কেল মতো করে ওখানে কোনো গাড়ি ঘোড়া ঢুকবে না, একটু দূরে সাইকেল রেখে দেবো, যারা সাইকেল চালাতে পারেন তারা সাইকেল করে আসবেন, আর বয়স্ক মানুষ তাদের জন্য ব্যাটারি কার্ড থাকবে, আর ট্র্যামটা চলবে, আমার ইচ্ছে ট্র্যামটা চলুক, ট্র্যামটাও খুব সুন্দর করে ডিজাইন করে দেবো, পুরোনো দিনের ডিজাইনের ল্যাম্পপোস্ট থাকবে, বেঞ্চ থাকবে, ফ্রি ওয়াইফাই থাকবে, শুধু বই পড়ার জায়গা হবে, বইয়ের দোকানগুলো খুব সুন্দর করে একরকমভাবে সাজানো হবে।
0: ত্রিভাষা নীতি নিয়ে নতুন নির্দেশিকা জারি করেছে সিবিএসই। এই নির্দেশিকায় জানানো হয়েছে, বর্তমানে দশম শ্রেণীর পড়ুয়াদের তিনটি ভাষা পড়া বাধ্যতামূলক নয়, আগের মতোই তাদের দুটি ভাষা পড়ার ব্যবস্থা চালু থাকবে। বর্তমানে নবম শ্রেণীর শিক্ষার্থীদের তিনটি ভাষা পড়তে হবে, তবে তারা দুটি বিদেশি ভাষা এবং একটি ভারতীয় ভাষা পড়ার সুযোগ পাবে। এছাড়াও যারা সপ্তম, অষ্টম এবং নবম শ্রেণীতে পড়াশোনা করছে, তারা যখন আগামী দিনে দশম শ্রেণীতে উত্তীর্ণ হবে, তখন তাদের এই তৃতীয় ভাষার উপর কোনো বোর্ড পরীক্ষা দিতে হবে না। 2026-27 যারা ষষ্ঠ শ্রেণীতে পড়ছে, তাদের অবশ্য তৃতীয় ভাষা পড়তে হবে এবং ক্লাস টেনে তাদের তৃতীয় ভাষায় বোর্ড পরীক্ষা দিতে হবে, সেক্ষেত্রে এই মূল্যায়ন স্কুল করবে। একাদশ শ্রেণী পড়ুয়াদের জন্য রেজিস্ট্রেশনের সময়সীমা বৃদ্ধি করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। বাংলা শিক্ষা পোর্টালে অনলাইন রেজিস্ট্রেশনের আজই ছিল শেষ দিন। গতকাল সংসদ জানিয়েছে, আগস্ট মাসের 4-13 পর্যন্ত পোর্টাল খোলা থাকবে। পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের কাউন্সিলিং এর প্রথম দফায় নাম নথিভুক্তিকরণ শুরু হচ্ছে আজ। সফল প্রার্থীরা অনলাইনে রেজিস্ট্রেশন, ফি জমা এবং পছন্দের কলেজ বাছাই করতে পারবেন 5 জুলাই পর্যন্ত। এই নির্দিষ্ট সময়ের মধ্যে পরীক্ষার্থীরা নিজেদের কলেজ ও বিষয়ভিত্তিক পছন্দ পরিবর্তন বা নিশ্চিত করতে পারবেন। আজ ঐতিহাসিক হুল দিবস। মহাবিদ্রোহের আগে 1855 ঔপনিবেশিক শাসন ও দেশের জমিদার মহাজনদের অত্যাচারের বিরুদ্ধে আজকের দিনে সিধু কানু মুর্মু নেতৃত্বে সশস্ত্র সাঁওতাল বিদ্রোহ সংগঠিত হয়েছিল। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু হুল দিবসে সংগ্রামী শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। বাঁকুড়ার মুকুটমণিপুরে একলব্যর মাঠে হুল দিবসের অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী পদে দায়িত্ব নেওয়ার পরই প্রথমবার শ্রী অধিকারী বাঁকুড়া যাচ্ছেন, এজন্য সেজে উঠেছে মুকুটমণিপুর। হিমালয় সন্নিহিত পাঁচ জেলায় বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা থাকলেও আজ থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা কমার সম্ভাবনা রয়েছে। এদিকে দক্ষিণবঙ্গে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, দুই বর্ধমান জেলায় 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে। কলকাতা সহ বাকি জেলাতেও স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘের কারণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে ডুয়ার্সের নাগরাকাটা ব্লকের ছাড়টুন্ডু মেজপাড়া বস্তি এলাকায় বজ্রপাতে একটি হাতির মৃত্যু হয়েছে। জানা গেছে, ডুয়ার্সের এই বস্তি এলাকায় রবিবার বিকেলে বৃষ্টির সময় একটি হাতি ওই এলাকায় ঢুকে পড়ে। স্থানীয় বাসিন্দারা গতকাল একটি ছোট চা বাগানে হাতিটিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। অনুমান করা হচ্ছে বজ্রপাতেই সেটির মৃত্যু হয়েছে। স্থানীয় সংবাদ শেষ হলো। এরপর গ্রামীণ সংবাদ দুপুর 12:30।

এখন শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। আজকে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল, ভীম পালাশ্রী রাগে শুনবেন খেয়াল, শিল্পী অনিরুদ্ধ ভট্টাচার্য। তবলায় তাকে সঙ্গত করেছেন তরুণ রায়, হারমোনিয়ামে রতন নাট্য। ভীম পালাশ্রী রাগে শুনবেন খেয়াল।

ভীমপালাশ্রীর আগে শুনলেন খেয়াল, শিল্পী ছিলেন অনিরুদ্ধ ভট্টাচার্য। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে, পরবর্তী ঘোষণা একটু পরেই।

আকাশবাণী কলকাতা সঞ্জয়িতা প্রজাতরঙ্গের দ্বিতীয় অধিবেশন শুরু হল। স্টুডিওর ঘড়িতে এখন 4:59 হয়ে 43 সেকেন্ড। একটু পরে শুনবেন সংবাদ।

রাজশ্রী বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে শুনলেন বাংলা আধুনিক গান। এরপর শুনবেন হিন্দি অনুষ্ঠান দর্পণ, উপস্থাপনায় ভারতী দত্তা।

আকাশবাণী কলকাতা। অনুষ্ঠান শুনছেন সঞ্জয়িতা প্রচার তরঙ্গে ও নিউজ অন এআইআর অ্যাপে। এখনকার অনুষ্ঠান ফিল্ম মিউজিক। এই অনুষ্ঠানে শুনবেন হিন্দি ছায়াছবির গান। প্রথমে শুনবেন মঞ্জিল ছায়াছবি থেকে কিশোর কুমারের গাওয়া এই গানটি।

প্রথমে মঞ্জিল ও পরে 1942 এ লাভ স্টোরি, এই চার ছবি থেকে শুনলেন গান। ফিল্ম মিউজিক অনুষ্ঠানটি এখানেই শেষ হল। একটু পরেই বাংলায় খেলার খবর।

আকাশবাণী কলকাতা, খেলার খবর পড়ছি রক্তিম ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। চারবারের চ্যাম্পিয়ন জার্মানি ও নেদারল্যান্ডস বিশ্বকাপ ফুটবল থেকে বিদায় নিয়েছে। জাপানকে হারিয়ে ব্রাজিল বিশ্বকাপের রাউন্ড অফ 16-এ পৌঁছেছে। ফিফা ফুটবল বিশ্বকাপে রাউন্ড অফ 32-র ম্যাচে নরওয়ে আইভরি কোস্ট, ফ্রান্স সুইডেনের বিরুদ্ধে খেলবে। আগামীকাল মেক্সিকো ইকুয়েডরের মুখোমুখি হবে। ভারত রোয়িং বিশ্বকাপে প্রথমবার সোনা জিতে ইতিহাস সৃষ্টি করেছে। আসছি বিস্তারিত খবরে। প্রথমে ফুটবল বিশ্বকাপের খবর। জার্মানি ও নেদারল্যান্ডস বিশ্বকাপ ফুটবল থেকে বিদায় নিয়েছে। ব্রাজিল বিশ্বকাপের রাউন্ড অফ 16-এ পৌঁছেছে। গতকাল বোস্টন স্টেডিয়ামে রাউন্ড অফ 32-র ম্যাচে মরক্কো পেনাল্টি শুটআউটে 4-3 গোলে চারবারের চ্যাম্পিয়ন জার্মানিকে হারিয়ে দেয়। 90 মিনিট পর্যন্ত খেলা ছিল 1-1 প্যারাগুয়ের হয়ে। জুলিও এনকিসো 42 মিনিটে গোল করেন। সেই গোল শোধ করেন জার্মানির কাই হেভার্স। এর ফলে 2006 বিশ্বকাপের পর প্রথমবার রাউন্ড অফ 16-এ পৌঁছল প্যারাগুয়ে। মন্টারি স্টেডিয়ামে রাউন্ড অফ 32-র অপর ম্যাচে মরক্কো নেদারল্যান্ডসকে পেনাল্টি শুটআউটে হারিয়ে রাউন্ড অফ 16-এ পৌঁছেছে। প্রথমে নেদারল্যান্ডসের হয়ে 72 মিনিটে প্রথম গোল করেন কোডি গ্যাকপো। দ্বিতীয়ার্ধের সংযুক্ত সময় মরক্কোর হয়ে তা শোধ করেন ইসর ডিওপ। এরপর অতিরিক্ত সময়েও খেলা অমীমাংসিত থাকায় খেলা পেনাল্টি শুটআউটে গেলে 3-2 ব্যবধানে মরক্কো জিতে যায়। পরের রাউন্ডে মরক্কো কানাডার বিরুদ্ধে খেলবে। এদিকে গতকাল রুদ্ধশ্বাস ম্যাচে ব্রাজিল জাপানকে 2-1 গোলে হারিয়ে রাউন্ড অফ 16-এ পৌঁছেছে। জাপানের হয়ে প্রথমে 29 মিনিটে গোল করেন কাইশু সানো। এরপর ব্রাজিলের হয়ে 56 মিনিটে কাসেমিরো ও দ্বিতীয়ার্ধের সংযুক্ত সময় গ্যাব্রিয়েল মার্টিনেলি গোল করে দলকে জয়ের রাস্তায় নিয়ে আসেন। ফিফা ফুটবল বিশ্বকাপে আজ রাতে রাউন্ড অফ 32-র ম্যাচে নরওয়ে আইভরি কোস্টের মুখোমুখি হবে। ডালা স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 10:30। অন্য ম্যাচে ফ্রান্স সুইডেনের বিরুদ্ধে খেলবে। ইস্ট রাদারফোর্ড স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 2:30। আগামীকাল মেক্সিকো সিটি স্টেডিয়ামে মেক্সিকো ইকুয়েডরের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে ভারতীয় সময় সকাল 6:30। বিশ্বকাপে দলের হারের দায় মাথায় নিয়ে সৌদি আরবের কোচ ইয়াসের আল মিশেহাল এবং দক্ষিণ কোরিয়ার কোচ মিউং বো পদত্যাগ করেছেন। প্রতিযোগিতার গ্রুপ পর্বে মেক্সিকো এবং দক্ষিণ আফ্রিকার কাছে হেরে বিদায় নেয় দক্ষিণ কোরিয়া। কোচ মিউং বোকে সেদেশের রাষ্ট্রপতি লিজে মিউংয়ের প্রবল সমালোচনার মুখে পড়তে হয়। অন্যদিকে গ্রুপ পর্বে একটিও ম্যাচ না জিতে প্রতিযোগিতা থেকে বিদায় নেয় সৌদি আরব। সমাজমাধ্যমে এক বার্তায় কোচ ইয়াসের আল মিশেহাল এই অনভিপ্রেত ফলাফলের সব দায় স্বীকার করে পদত্যাগের কথা ঘোষণা করেন। এদিকে রাউন্ড অফ 32-তে কানাডার কাছে হেরে প্রতিযোগিতা থেকে ছিটকে গেলেও দক্ষিণ আফ্রিকার কোচ হুগো ব্রুস এখনই পদত্যাগ নাও করতে পারেন বলে ইঙ্গিত দিয়েছেন। এর আগে তিনি জানিয়েছিলেন, বিশ্বকাপ অভিযানে দক্ষিণ আফ্রিকার দৌড় শেষ হলেই তিনি দলের দায়িত্ব থেকে সরে দাঁড়াবেন। এনজো মারেস্কা ম্যানচেস্টার সিটির নতুন ম্যানেজার হচ্ছেন। ইতালির 46 বছর বয়সী মারেস্কা পেপ গুয়ার্দিওলার স্থলাভিষিক্ত হচ্ছেন। 2029 পর্যন্ত 3 বছরের প্রাথমিক চুক্তিতে দলের দায়িত্বে থাকবেন তিনি। ভারত রোয়িং বিশ্বকাপে প্রথমবার সোনা জিতে ইতিহাস সৃষ্টি করেছে। সুইজারল্যান্ডের লুসার্নে আয়োজিত তৃতীয় রোয়িং বিশ্বকাপে পুরুষদের লাইটওয়েট ডাবল স্কালস বিভাগে ভারতের 2 খেলোয়াড় লক্ষ্য এবং উজ্জ্বল কুমার সিং প্রতিযোগিতায় দেশকে প্রথম সোনা এনে দেন। ফিনিশিং লাইনে পৌঁছতে তারা সময় নেন 6:26.09। প্রতিযোগিতায় রূপজয়ী হংকংয়ের সময় লাগে 6:27.14। 6:27.36 সময় নিয়ে ফিনিশিং লাইনে পৌঁছে নেদারল্যান্ডস ব্রোঞ্জ পদক পেয়েছে। ভারতের মহিলা ক্রিকেট দল 2028 সালের লস অ্যাঞ্জেলস অলিম্পিক গেমসের জন্য যোগ্যতা অর্জন করেছে। অস্ট্রেলিয়া, গ্রেট ব্রিটেন এবং দক্ষিণ আফ্রিকা

0: থাকার পাশাপাশি ভারত চতুর্থ দল হিসেবে প্রতিযোগিতায় খেলার সুযোগ পেল। পুরুষ দলকে লস অ্যাঞ্জেলসের টিকিট সরাসরি নিশ্চিত করতে এই বছরের শেষে পুরুষদের আইসিসি টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ে এশিয়ার সর্বোচ্চ র্যাঙ্কিংধারী দল হিসেবে থাকতে হবে। চেস্টার লিস্টুটে রিভারসাইড গ্রাউন্ডে আগামীকাল পাঁচ ম্যাচের টি টোয়েন্টি ক্রিকেট সিরিজের প্রথম ম্যাচে ভারত ইংল্যান্ডের মুখোমুখি হবে। খেলা শুরু হবে আগামীকাল ভারতীয় সময় রাত দশটায়। আয়ারল্যান্ডের পুরুষদের ক্রিকেট দলের প্রধান কোচ হাইনড্রিক মালান তার পদ থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করেছেন। দেশের মাটিতে ভারতকে সদ্য সমাপ্ত টি টোয়েন্টি সিরিজে 2-0 হারানোর মাত্র একদিন পরেই তারই ঘোষণা। উইম্বলডনে পুরুষদের সিঙ্গলসে বিশ্বের এক নম্বর খেলোয়াড় ইয়ানিক সিনার সার্বিয়ার মিওমির কেচমানোভিচকে 4-6, 6-7, 6-2, 6-3 সেটে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে পৌঁছেছেন। দ্বিতীয় রাউন্ডে তিনি পর্তুগালের নুনো বোর্হেসের মুখোমুখি হবেন। এদিকে প্রথম রাউন্ডে চীনের উ ইবিংয়ের বিরুদ্ধে 6-4, 5-7, 6-4, 6-4 সেটে জিতে এবারের অভিযান শুরু করেছেন 24টি গ্র্যান্ডস্ল্যাম জয়ী সার্বিয়ান কিংবদন্তি তারকা নোভাক জোকোভিচ। ভারত ব্যাডমিন্টন এশিয়া জুনিয়র মিক্সড টিম চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে হংকংয়ের কাছে হেরে প্রতিযোগিতা থেকে বিদায় নিয়েছে। জাপানের ইয়াত সুশিরোতে গতকাল হংকংয়ের বিরুদ্ধে সার্বিক 1-2 ব্যবধানে পরাজিত হয়েছে ভারত। প্রথম সেটে তারা 55-44 ফলে জিতলেও দ্বিতীয় ও তৃতীয় নির্ণায়ক সেটে হেরে যায় তারা। খেলার খবর শেষ হলো, পরের খবর রাত দশটায়।
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এখন নানা রঙের গান। এই অনুষ্ঠানে প্রথমে শুনবেন একটি আধুনিক গান, শিল্পী রাখি দত্ত।

শুনলেন নানা রঙের গান। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন নিউজ অন এআইআর অ্যাপের সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এখন স্পটলাইটের বাংলা রূপান্তর। আকাশবাণীর স্পটলাইট অনুষ্ঠানে আজ আমরা শুনব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঐতিহাসিক স্লোভাকিয়া সফর সম্পর্কে বিস্তারিত আলোচনা এবং তার এবারের এই সফর মধ্য ইউরোপের সঙ্গে ভারতের এই সম্পর্ক আরও শক্তিশালী করবে। আজকের গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নিয়েছেন প্রাক্তন রাষ্ট্রদূত অনিল ভাদুয়া, সঞ্চালনায় রয়েছেন দীক্ষা সাক্সেনা, সঞ্চালক দীক্ষা সাক্সেনা। ভারত ও স্লোভাকিয়ার দ্বিপাক্ষিক সম্পর্ক 3 দশকের পুরনো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এবারের সফর এই সম্পর্ককে আরও শক্তিশালী করেছে। নরেন্দ্র মোদী স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকোর সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। মাননীয় অনিল ভাদুয়াজি, আকাশবাণীর স্টুডিওতে আপনাকে স্বাগত। প্রাক্তন রাষ্ট্রদূত অনিল ভাদুয়া, অনেক ধন্যবাদ আপনাকে। সঞ্চালক দীক্ষা সাক্সেনা, ভারত ও স্লোভাকিয়ার মধ্যে দ্বিপাক্ষিক নিবিড় অংশীদারিত্বের সম্পর্ক আরও প্রশস্ত হয়েছে, এ ব্যাপারে বিস্তারিত আলোচনার আগে আসুন আমরা শুনে নিই প্রধানমন্ত্রীর রাজধানী ব্লাতিস্লাভায় সাংবাদিকদের উদ্দেশ্যে বক্তব্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দুটি দেশ আগামী দিনে নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে পথ চলবে। মাননীয় অনিল ভাদুয়াজি, অংশীদারিত্বের মাপকাঠিতে ভারত ও স্লোভাকিয়ার সম্পর্ক নিয়ে আপনি আমাদের শ্রোতাদের কিছু বলুন। প্রাক্তন রাষ্ট্রদূত অনিল ভাদুয়া, হ্যাঁ, এই ব্যাপারে অনেক কিছুই বলার আছে। মধ্য ইউরোপ এবং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সম্পর্কের ভিত্তিতে এবারের প্রধানমন্ত্রীর সফরকে আমাদের বিশ্লেষণ করতে হবে। 1993 সালের স্লোভাকিয়া স্বাধীনতার পর এই প্রথম কোনো ভারতীয় প্রধানমন্ত্রী স্লোভাক প্রজাতন্ত্রে গেলেন। গোটা বিশ্বের ভূ রাজনৈতিক এবং অর্থনৈতিক বাস্তবতার পরিবর্তনের মধ্যে ভারত ইউরোপের সঙ্গে সম্পর্ক আরও সুদৃঢ় করেছে। স্লোভাকিয়া প্রযুক্তিগত দিক দিয়ে যথেষ্ট সমৃদ্ধ, এছাড়াও শিল্পের উন্নতিতেও যথেষ্ট ভালো জায়গায় আছে। নিবিড় অংশীদারিত্বের ক্ষেত্রে উভয় দেশই তাদের দ্বিপাক্ষিক সম্পর্ক ঘনিষ্ঠভাবে দেখতে চেয়েছে। উভয় দেশই বাণিজ্য বিনিয়োগ প্রযুক্তিতে দুটি দেশের জনগণের মধ্যে মতবিনিময়কে গুরুত্ব দিয়েছে। পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় স্লোভাকিয়া ভারতের সঙ্গে কাজ করার ব্যাপারে আগ্রহ দেখিয়েছে। আরও একটি বিষয় ব্যাপারে আমি বলতে চাই, প্রধানমন্ত্রীর এবারের সফরের সঙ্গে জড়িয়ে রয়েছে ফ্রান্স ও ইউরোপীয় ইউনিয়নের সামগ্রিক পরিস্থিতি। নরেন্দ্র মোদী স্লোভাকিয়া সফরের পাশাপাশি ফ্রান্স এবং সেখানে অনুষ্ঠিত G7 বৈঠকেও অংশ নিয়েছেন এবং প্রধানমন্ত্রী চেয়েছেন ইউরোপের দেশগুলির সঙ্গে সম্পর্কের বুনিয়াদ আরও মজবুত করতে। গোটা বিশ্বে প্রযুক্তিগত প্রতিযোগিতা বেড়েছে, তার সঙ্গে ভূ রাজনৈতিক অনিশ্চয়তাও তীব্র প্রভাব ফেলেছে। স্লোভাকিয়া তাদের শিল্পকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি থেকে ভারতকে আমন্ত্রণ জানিয়েছে। সঞ্চালক দীক্ষা সাক্সেনা, মাননীয় ভাদুয়াজি, স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী রবার্ট ফিকো আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে যৌথ আলোচনার সময় ভারতের অগ্রগতির ভূয়সী প্রশংসা করেছেন। বিশেষ করে ডিজিটাইজেশনে ভারতের সাফল্যের কথা তিনি তুলে ধরেন। এছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তার প্রসঙ্গটিও তাঁদের আলোচনায় উঠে আসে। এছাড়াও দুটি দেশ ডিজিটাল প্রযুক্তির ক্ষেত্রে সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষর করেন। এ ব্যাপারে আপনি আমাদের বিস্তারিতভাবে কিছু বলুন। প্রাক্তন রাষ্ট্রদূত অনিল ভাদোয়া বলেন, হ্যাঁ আপনি ঠিকই বলেছেন, ডিজিটাল প্রযুক্তিতে দুটি দেশের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ভারত এ ব্যাপারে পাওয়ার হাউস হয়ে উঠেছে। এ ব্যাপারে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলিও ভারতের এই অগ্রগতি নজরে এনেছে। আমি মনে করি প্রধানমন্ত্রী স্লোভাকিয়ার সফরে এই দিকগুলি বিশেষভাবে গুরুত্ব পেয়েছে, কারণ ফ্রান্স এবং স্লোভাকিয়া উভয় দেশই এ ব্যাপারে ভারতের সঙ্গে যোগসূত্র স্থাপন করে যোগাযোগ আরও বৃদ্ধি করতে চেয়েছে। আমরা দেখেছি ভারত ও স্লোভাকিয়ায় শিক্ষাক্ষেত্রেও গুরুত্বপূর্ণ উদ্যোগ নেওয়ার কথা ঘোষণা করেছে। স্লোভাকিয়া বিশ্ববিদ্যালয়ে কৃত্রিম বুদ্ধিমত্তার উপর ICCR বা ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস ভিত্তিক একটি চেয়ার স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে, যার লক্ষ্য হল গবেষণা, শিক্ষাগত বিনিময় এবং প্রযুক্তির লেনদেন বৃদ্ধি করা। ডিজিটাল প্রযুক্তির ক্ষেত্রে চুক্তি স্বাক্ষরিত হওয়ায় আগামী দিনে দুটি দেশের মধ্যে গবেষণা বৃদ্ধি পাবে, এই বিষয়টিকে গুরুত্ব দিয়েছেন স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী। এছাড়াও আমরা দুটি দেশের মধ্যে বাণিজ্যিক লেনদেনের কথা উল্লেখ করতে পারি। দুটি দেশ সন্ত্রাসবাদ মোকাবিলায় যৌথ কার্যনির্বাহী গোষ্ঠী গঠনের কথা বলেছে। কাজেই আমরা ধরে নিতে পারি যে ভারত ও স্লোভাকিয়া সামগ্রিকভাবে গোটা বিশ্বের ভূ রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে একে অপরের সহযোগী দেশ হতে চেয়েছে। কাজেই ভারত বিভিন্ন দেশের সঙ্গে একদিকে যেমন যৌথ কার্যনির্বাহী গোষ্ঠী গঠন করে সন্ত্রাসবাদের সম্ভাব্য মোকাবিলা করছে, অন্যদিকে স্লোভাকিয়ারও লক্ষ্য হল আন্তর্জাতিক সন্ত্রাসবাদ সহ সাইবার সন্ত্রাস নিয়েও সংঘবদ্ধভাবে লড়াই চালানো। এ ব্যাপারে আমরা রাষ্ট্রসংঘের আলোচনার প্রসঙ্গ টানতে পারি। 1996 সাল পর্যন্ত সন্ত্রাসবাদের ব্যাপারে রাষ্ট্রসংঘ সঠিক দিশা দেখাতে পারেনি। বর্তমানে পরিস্থিতি বদলেছে, সন্ত্রাসবাদ মোকাবিলায় বিশ্বের বিভিন্ন দেশ জোটবদ্ধ হচ্ছে। এক্ষেত্রে ভারত ও স্লোভাকিয়া অবশিষ্ট বিশ্বের সঙ্গে পথ চলতে চাইছে। প্রাক্তন রাষ্ট্রদূত অনিল ভাদোয়া, এ ব্যাপারে আমি দুটি দেশের মধ্যে প্রতিরক্ষা অংশীদারিত্বের কথা বলতে পারি। স্লোভাকিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে যৌথ বিবৃতিতে তারা জানিয়েছেন উভয় দেশই প্রতিরক্ষা সহযোগিতা লেটার অফ ইন্টেন্ট বা সম্মতিপত্রে স্বাক্ষর করেছেন। নরেন্দ্র মোদী বলেছেন প্রতিরক্ষা শিল্পে যৌথ উৎপাদনে এই চুক্তিপত্র বিশেষ সহায়তা করবে। বর্তমানে ভারতের প্রতিরক্ষা প্রযুক্তি যথেষ্ট শক্তিশালী। স্লোভাকিয়া চাইছে এ ব্যাপারে ভারতের সার্বিক সহায়তা। কাজেই স্লোভাকিয়া তার প্রযুক্তি প্রতিরক্ষা উৎপাদনের ক্ষেত্রে একাধিক ক্ষেত্রে বিশেষ দক্ষতার পরিচয় দিয়েছে। তাদের স্বনির্ভরতার ক্ষেত্রে আন্তর্জাতিক অংশীদারিত্ব এবং যৌথ উৎপাদনে ভারতের সহযোগিতা অত্যন্ত ফলপ্রসূ হতে পারে। কাজেই এই বিষয়টি যখন আলোচনা হয়েছে তখন উভয় দেশই এই ক্ষেত্রে একাধিক সম্ভাব্য ক্ষেত্র খুঁজে বের করার চেষ্টা করছে। বিশেষ করে প্রতিরক্ষা ক্ষেত্রে রক্ষণাবেক্ষণ, প্রযুক্তি হস্তান্তর এবং উদ্ভাবন ক্ষেত্রে দুটি দেশ নতুন নতুন সুযোগ সুবিধা খুঁজে বার করতে আগ্রহ প্রকাশ করেছে। সঞ্চালক দীক্ষা সাক্সেনা, মাননীয় অনিল ভাদোয়াজি, ভারত ও স্লোভাকিয়ার মধ্যে বাণিজ্যিক লেনদেন ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, এ ব্যাপারে আপনি আমাদের কিছু বলবেন? প্রাক্তন রাষ্ট্রদূত অনিল ভাদোয়া বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্লোভাকিয়া সফরের সময় এক উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে, যেখানে শীর্ষস্থানীয় স্লোভাক বাণিজ্য ও শিল্প বিভাগের বরিষ্ঠ প্রতিনিধিরা মতবিনিময় করেছেন। 2024 সালে উভয় দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য $1 বিলিয়ন অতিক্রম করে, বর্তমানে তা $1.28 পৌঁছেছে। নরেন্দ্র মোদী স্লোভাকিয়ার প্রধানমন্ত্রীকে এ প্রসঙ্গে ধন্যবাদ জানিয়েছেন। ভারত ও স্লোভাকিয়া দ্বিপাক্ষিক বাণিজ্য এখন সামনের দিকে এগিয়ে চলেছে। রপ্তানি এবং আমদানি বাণিজ্যে উভয় দেশ একে অপরের পরিপূরক হয়ে উঠেছে। তবে বাণিজ্যের ভারসাম্য এখন ভারতের দিকেই। 2025 সালে দুদেশের বাণিজ্য €1.8 বিলিয়ন পৌঁছেছে, 2024-এর সঙ্গে তুলনা করলে তা অনেকটাই বেশি। দুটি দেশের বাণিজ্য 2025 সালে আরও শক্তিশালী হয়ে ওঠার পথে। এ প্রসঙ্গে আমরা বাণিজ্যে বিনিয়োগের বিষয়টি উল্লেখ করতে পারি।

স্লোভাকিয়ায় ভারতীয় বিনিয়োগ এখন 1.5 বিলিয়ন ইউরো। স্লোভাকিয়ায় এশীয় বিনিয়োগকারীদের মধ্যে ভারতের স্থান উল্লেখযোগ্য। স্লোভাকিয়াও এখন ভারতে বিনিয়োগ করছে। তবে একথা অবশ্যই বলা যায়, রেলের যন্ত্রাংশ তৈরিতে বিনিয়োগ, ইথানল ইঞ্জিনিয়ারিংয়ের এবং শিল্পগত প্রযুক্তির দিক থেকে উভয় দেশের মধ্যেই ফ্ল্যাগশিপ বিনিয়োগ বৃদ্ধি পেয়েছে। কাজেই স্লোভাকিয়ায় ভারত এখন অন্যতম উল্লেখযোগ্য বিনিয়োগকারী হয়ে উঠছে। এখন আমরা ভারত ইউরোপীয় ইউনিয়ন বাণিজ্য এবং বিনিয়োগ বিষয়ে আসব। স্লোভাকিয়া এ বিষয়ে নিশ্চিতভাবে এগিয়ে। সঞ্চালক দীপা সাক্সেনা। মাননীয় অনিল ভাদুয়াজি, আমরা আলোচনা শেষ করার আগে ভারত ও স্লোভাকিয়ার মধ্যে অসামরিক পরমাণু শক্তি সংক্রান্ত বিষয়ে সহযোগিতার বিষয়টি উল্লেখ করব। এ ব্যাপারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্লোভাকিয়া সফরের উপর বিশেষ গুরুত্ব দেন। উভয় নেতাই অসামরিক পরমাণু শক্তি সংক্রান্ত বিষয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন। এই ব্যাপারটি আপনি কিভাবে দেখছেন? প্রাক্তন রাষ্ট্রদূত অনিল ভাদুয়া বলেন, হ্যাঁ, নরেন্দ্র মোদীর স্লোভাকিয়া সফরের সময় যে সাংবাদিক সম্মেলন করেন, সেখানে এ বিষয়টি গুরুত্ব পেয়েছে। এই সম্মেলনের সময় স্লোভাকিয়ার প্রধানমন্ত্রীও উপস্থিত ছিলেন। স্লোভাকিয়ায় যাওয়ার আগে ফ্রান্স সফরে প্রধানমন্ত্রী শান্তি বা দ্য সাস্টেনেবল হার্নেসিং অ্যান্ড অ্যাডভান্সমেন্ট অফ নিউক্লিয়ার এনার্জি ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া বিশেষ তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছিল। শান্তিপূর্ণ কাজে পরমাণু শক্তির ব্যবহারে সহযোগিতার ক্ষেত্র প্রসারিত করতে ভারত অন্যান্য দেশগুলির সঙ্গেও জোটবদ্ধ হতে চেয়েছে। এ ব্যাপারে ছোট মাঝারি পরমাণু চুল্লি তৈরিতে ভারত অন্যান্য ইউরোপীয় দেশগুলির সঙ্গে কাজ করতে চেয়েছে। স্লোভাকিয়া এই প্রসঙ্গে ভারতের সঙ্গে সহযোগিতা চেয়েছে এবং ইউরোপের অন্যান্য দেশ ও কোম্পানিগুলিও ভারতের সঙ্গে যৌথ উদ্যোগে সহমতে পৌঁছেছে। কাজেই ভারত নিশ্চিতভাবেই স্লোভাকিয়ার বিভিন্ন কোম্পানির সঙ্গে কাজ করতে চেয়েছে। সঞ্চালক দীপা সাক্সেনা, আমরা আলোচনার শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। ভারত ও স্লোভাকিয়া দুটি দেশের জনগণ মানুষে মানুষের সম্পর্কের ক্ষেত্রকেও অত্যন্ত গুরুত্ব দিয়েছে। আপনি এই বিষয়টি কিভাবে দেখছেন? প্রাক্তন রাষ্ট্রদূত অনিল ভাদুয়া বলেন, হ্যাঁ, ভারত ও স্লোভাকিয়া তাদের বন্ধুত্বের সম্পর্ক আরও জোরদার করতে চেয়েছে। শুধু তাই নয়, আমরা আগেই বলেছি, বাণিজ্যিক উন্নয়ন, শিল্প বাণিজ্যের প্রদর্শনী, পর্যটনকে আরও শক্তিশালী করতে বিশেষ উদ্যোগের কথা এবারের সফরে আলোচনা হয়েছে। আগামী দিনে এই সম্পর্ক আরও বৃদ্ধি পাবে, কারণ গোটা বিশ্বই এখন গ্লোবাল ভিলেজে পরিণত হয়েছে। দুটি দেশই মানুষে মানুষের সম্পর্ক মজবুত করার মাধ্যমে আরও কাছে পৌঁছতে চাইছে। সঞ্চালক দীপা সাক্সেনা, ভাদুয়াজি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঐতিহাসিক স্লোভাকিয়া সফর সম্পর্কে আজ আমাদের বিস্তারিতভাবে জানানোর জন্য আপনাকে অনেক ধন্যবাদ। প্রাক্তন রাষ্ট্রদূত অনিল ভাদুয়া বলেন, আপনাকেও ধন্যবাদ। আকাশবাণীর স্পটলাইট অনুষ্ঠানে আজ আমরা শুনলাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঐতিহাসিক স্লোভাকিয়া সফর সম্পর্কে বিস্তারিত আলোচনা। আজকের গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নিলেন প্রাক্তন রাষ্ট্রদূত অনিল ভাদুয়া, সঞ্চালনায় ছিলেন দীক্ষা সাক্সেনা। স্পটলাইট অনুষ্ঠানটি সম্প্রচারিত হয় প্রতি মঙ্গল, বৃহস্পতি ও রবিবার রাত 8:30 সঞ্চয়িতা প্রচার তরঙ্গে, নিউজ অন এআইআর মোবাইল অ্যাপ এবং আকাশবাণীর ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যায়। এই অনুষ্ঠান বিষয়ে নিজেদের মতামত airnsdtalks@gmail.com airnsdtalks@gmail.com অথবা 9289-094-044, আরেকবার বলি, 9289-094-044 নম্বরে হোয়াটসঅ্যাপ করে জানানো যাবে। স্পটলাইট অনুষ্ঠানটি এখানেই শেষ হলো।

জুলাই মাসে বুধ সকালের বিষয় বর্ষার কাছে চাওয়া পাওয়া। যেদিন মন খুব খারাপ সেদিন চাই বৃষ্টি পড়ুক, অঝোরে ভেসে যাক সবকিছু। যেদিন মনে খুশির ঢেউ সেদিনের চাহিদা মাপা বরিশম। এক পশলা হোক, কেটে যাক গুমট ভাব, তারপর ঝিলিক দিক সূর্য। কিন্তু বর্ষা কি শোনে সেসব? যেদিন কলমে কবিত্ব সেদিন মন মাতাতে দেখা নেই তার। আবার সর্বজনীন উৎসবের দিনেই হয়তো

পণ্ড করতে মেঘ বৃষ্টির দাপাদাপি। আপনার সঙ্গে বর্ষার চাওয়া পাওয়া সম্পর্কটি কেমন লিখে ফেলুন বুধ সকালের জন্য। জুলাই মাসে বুধ সকালের বিষয় বর্ষার কাছে চাওয়া পাওয়া। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে, চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী।

0: maitrikotha@gmail.com maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি এলে নেবার ক্ষেত্রে সমস্যা হয়। তাহলে জুলাই মাসে বর্ষার কাছে চাওয়া পাওয়া।
1: একটু পরেই খবর দিল্লি কেন্দ্র থেকে।

0: আকাশবাণী কলকাতা, খবর পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। দেশজুড়ে আগামীকাল ভিভিজি রামজি আইন কার্যকর হবে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, শিক্ষিত যুবকদের সমাজের পিছিয়ে পড়া অংশের মানুষের উন্নয়ন এবং জাতি গঠনেও এগিয়ে আসা প্রয়োজন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বিভিন্ন মন্ত্রকের সচিবদের সঙ্গে বৈঠকে সমন্বয়ের মাধ্যমে কাজ করার উপর গুরুত্ব দিয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে বিদেশি অনুদান নিয়ন্ত্রণ আইনের আওতায় এফসিআরএ 2.0 পোর্টালের উদ্বোধন করেছেন। দিল্লি সহ 5 রাজ্যে আজ এসআইআর এর কাজ শুরু হয়েছে। ফিফা ফুটবল বিশ্বকাপে আজ রাতে নরওয়ে আইভরি কোস্টের এবং ফ্রান্স সুইডেনের মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। গোটা দেশে আগামীকাল থেকে ভিভিজি রামজি আইন 2025 কার্যকর হতে চলেছে। আইনটি চালু হওয়ার প্রাককালে কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেন, কোনো যোগ্য গ্রামীণ শ্রমিক যেন একদিনের জন্য কাজ ছাড়া না থাকেন তা নিশ্চিত করা হবে। শ্রী চৌহান জানান, নতুন ব্যবস্থায় সুষ্ঠু উত্তরণ নিশ্চিত করতে সরকার রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর সঙ্গে নিবিড় সমন্বয়ের মাধ্যমে সমস্ত প্রশাসনিক, আর্থিক ও কারিগরি প্রস্তুতি সম্পন্ন করেছে। মন্ত্রী বলেছেন, প্রকল্প রূপায়নে পর্যাপ্ত আর্থিক সংস্থান নিশ্চিত করা হয়েছে, পরিকাঠামো পুরোপুরি প্রস্তুত। শ্রী চৌহান বলেন, মজুরিভিত্তিক কর্মসংস্থানের ক্ষেত্রে 125 দিনের বর্ধিত গ্যারান্টি গ্রামীণ জীবিকাকে শক্তিশালিত করবে, দীর্ঘস্থায়ী সামাজিক সম্পদ গড়ে তুলবে এবং বিকশিত ভারতের লক্ষ্য পূরণের গতি আনবে। গ্রাম উন্নয়ন মন্ত্রকের বক্তব্য, আইনটি গ্রামীণ কর্মসংস্থান, জীবিকার নিরাপত্তা এবং স্থায়ী গ্রাম উন্নয়নের জন্য একটি শক্তিশালী কাঠামো গড়ে তুলবে। বিশাখাপত্তনমে অন্ধ্রপ্রদেশের কেন্দ্রীয় উপজাতি বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, যেন তারা শিক্ষাকে একটি সমতাভিত্তিক ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের মাধ্যম হিসেবে ব্যবহার করে। রাষ্ট্রপতি শিক্ষার্থীদের সামাজিক পরিবর্তনের অগ্রদূত হয়ে ওঠার আহ্বান জানিয়ে বলেন, শিক্ষার লক্ষ্য কেবল কর্মসংস্থান নিশ্চিত করার মধ্যেই সীমাবদ্ধ থাকা উচিত নয়, বরং তা সমাজ, সংস্কৃতি, ঐতিহ্য ও অর্থনৈতিক অগ্রগতিকে শক্তিশালী করতেও সহায়তা করবে। তিনি বলেন, প্রতিটি শিক্ষিত যুবকের উচিত পিছিয়ে পড়া মানুষ এগিয়ে আসতে সাহায্য করা এবং 2047 সালের মধ্যে একটি উন্নত ভারত গড়ার লক্ষ্যে অবদান রাখা। দ্রুত পরিবর্তনশীল বিশ্বের চাহিদা মেটাতে নতুন দক্ষতা অর্জনের পাশাপাশি তাদের নিজস্ব সম্প্রদায়, সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গেও সংযোগ বজায় রাখা প্রয়োজন।
1: জনজাতীয় বিশ্ববিদ্যালয় সে বিশেষ রূপ সে এ অপেক্ষা ভি কি জাতি হে কি ভি জনজাতীয় ভাষা বলিয়া কে সংরক্ষণ পর মিশন মোড মে কাম করেঙ্গে। মুঝে বতায়া গিয়া হে কি সংস্থা কে ট্রাইবাল স্টাডিজ বিভাগ দ্বারা কুই ওর সাওরা সমেত অনেক জনজাতীয় বলিও কে ডকুমেন্টেশন কো লেকার কে ইসি প্রকার সে জমিনি কার্য কিয়া যা রাহা হে।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লির সেবা তীর্থে একাধিক মন্ত্রকের সচিবদের সঙ্গে বৈঠক করেছেন। দুটি বিশেষ বিষয়কে কেন্দ্র করে আলোচনা হয়েছে বলে জানা গেছে। প্রথমটি হয়েছে সহজে ব্যবসার উপযোগী বিনিয়ন্ত্রণ এবং অন্যান্য সংস্কার নিয়ে, সেই সঙ্গে জীবনযাত্রা আরও সহজতর করার লক্ষ্যে সরকারের নেওয়া পদক্ষেপগুলি নিয়েও আলোচনা হয়। দ্বিতীয় যে বিষয়টি এদিনের কথাবার্তায় উঠে এসেছে তা হল আত্মনির্ভরতা। শ্রী মোদী এদিন সরকারকে বিভিন্ন দপ্তরের মধ্যে বিভাজন না করে সামগ্রিক দৃষ্টিতে দেখার নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ টেলিফোনে ইরানের রাষ্ট্রপতি ডক্টর মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে কথাবার্তা বলেছেন। রাষ্ট্রপতি পেজেশকিয়ান তাকে পশ্চিম এশিয়ার সাম্প্রতিক পরিস্থিতি অবহিত করেন। শ্রী মোদী জানিয়েছেন, যেভাবে সমঝোতার লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করা হচ্ছে তাকে ভারত স্বাগত জানায়। ভারত মনে করে আলোচনা ও কূটনীতির মাধ্যমে সমস্যার সমাধান সম্ভব। প্রধানমন্ত্রী মোদী এদিন আবার স্থায়ী শান্তি ও আঞ্চলিক স্থিতিশীলতার উপর জোর দিয়েছেন। এর পাশাপাশি তিনি অবাধ বাণিজ্য ও জাহাজ চলাচলের উপরও গুরুত্ব দেন। ষোড়শ ভারত জাপান বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি আগামীকাল সন্ধ্যায় 3 দিনের সফরে নতুন দিল্লিতে পৌঁছবেন। বিদেশমন্ত্রক জানিয়েছে, সম্মেলনে দ্বিপাক্ষিক সহযোগিতার সামগ্রিক ক্ষেত্র পর্যালোচনা ও জোরদার করার বিষয়ের পাশাপাশি পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়ে মতবিনিময় করা হবে। আজ নতুন দিল্লিতে বিদেশি অনুদান নিয়ন্ত্রণ আইন এফসিআরএ 2.0 পোর্টাল এবং ইলেকট্রনিক ওভারসিজ সিটিজেন অফ ইন্ডিয়া কার্ড বা ইওসির উদ্বোধন করেছেন। শ্রী শাহ এ প্রসঙ্গে বলেন, এফসিআর এর আগের পোর্টালের মাধ্যমে অনুদান পেতে যাদের অসুবিধা হতো, নতুন পোর্টালটির মাধ্যমে তারা সহজেই সমস্যার সমাধান করতে পারবেন।

বলেন, সরকারের উদ্দেশ্য অত্যন্ত স্পষ্ট, প্রযুক্তির মাধ্যমে স্বচ্ছতার সঙ্গে বর্তমান সরকার পরিষেবা দিতে ইচ্ছুক। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর জানিয়েছেন, ভারত 26টিরও বেশি দেশের সঙ্গে অভিবাসন সংক্রান্ত 28টি অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছে। তিনি অবৈধ অভিবাসন, শোষণমূলক কার্যকলাপ, মানব পাচারের বিরুদ্ধে লড়াইয়ে বিভিন্ন দেশের সম্মিলিত দায়িত্বের উপর গুরুত্বারোপ করেন। নতুন দিল্লিতে আয়োজিত হিউম্যান রিসোর্স মোবিলিটি ফোরামে বক্তব্য রাখার সময় ডক্টর জয়শঙ্কর অভিবাসন সংক্রান্ত প্রশাসনিক ব্যবস্থার রূপান্তরের ক্ষেত্রে ডিজিটাল পদ্ধতি ও সরঞ্জামের ব্যবহারের উপর বিশেষ জোর দেন। কেন্দ্রীয় সরকার পশ্চিম এশিয়ার সাম্প্রতিক পরিস্থিতির কথা বিবেচনা করে আগামী 15 জুলাই পর্যন্ত কয়েকটি গুরুত্বপূর্ণ পেট্রোকেমিক্যাল পণ্যের ওপর বহিঃশুল্ক সম্পূর্ণ মকুব করার কথা ঘোষণা করেছে। আন্তর্জাতিক সরবরাহ শৃঙ্খলে সাম্প্রতিক গোলযোগের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে সরকার জানিয়েছে। জেনারেল ধীরাজ শেঠ আজ দেশের 31তম সেনাপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন। জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর স্থলাভিষিক্ত হলেন তিনি। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। দেশের বেশ কয়েকটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন এসআইআর এর কাজ শুরু হয়েছে। মেঘালয়ে আজ থেকে এসআইআর এর আওতায় বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাইয়ের কাজ শুরু হয়েছে। 5ই অগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। মহারাষ্ট্রে এই প্রক্রিয়া চলবে 29শে জুলাই পর্যন্ত। কর্ণাটকে আজ থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা যাচাই ও গণনার কাজ শুরু হয়েছে। কর্ণাটকের মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার আজ বেঙ্গালুরুতে এই সংক্রান্ত ফর্ম পূরণ করেছেন। ঝাড়খণ্ডেও শুরু হয়েছে তথ্য যাচাই প্রক্রিয়া। খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে 5ই আগস্ট। দিল্লির জাতীয় রাজধানী অঞ্চল জুড়ে আজ ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের ফর্ম বিতরণের কাজ শুরু হয়েছে। দিল্লির মুখ্য নির্বাচনী আধিকারিক অশোক কুমার জানিয়েছেন, ভোটার তালিকা সংক্রান্ত কোনো দাবি বা আপত্তি 5ই আগস্ট থেকে 4ঠা সেপ্টেম্বর পর্যন্ত জমা দেওয়া যাবে। চূড়ান্ত ভোটার তালিকা 7ই অক্টোবর প্রকাশ করা হবে। কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী সি আর পাটিল বলেছেন, জলজীবন মিশন কোটি কোটি পরিবারে পাইপবাহিত জল সংযোগ পৌঁছে দেওয়ার ফলে পরিবারগুলির জীবনযাত্রায় পরিবর্তন এনেছে। নতুন দিল্লিতে ডিপার্টমেন্ট অব ড্রিঙ্কিং ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ইনোভেশন চ্যালেঞ্জের গ্র্যান্ড ফিনালেতে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, জলজীবন মিশনের পরবর্তী পর্যায়ে নলবাহিত জলের পাশাপাশি নিরাপদ পানীয় জল নিশ্চিত করার দিকে নজর দিতে হবে। পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ আজ নতুন দিল্লিতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সঙ্গে সাক্ষাৎ করেন। রাজ্যের সার্বিক অর্থনৈতিক উন্নয়ন, পরিকাঠামো নির্মাণ এবং যুব সমাজের কর্মসংস্থানের নতুন সম্ভাবনা নিয়ে তাদের মধ্যে বিস্তারিত ইতিবাচক আলোচনা হয়েছে। পশ্চিমবঙ্গের প্রশাসনিক ব্যবস্থাকে আরও গতিশীল ও জনমুখী করে তুলতে এবার WBCS সার্ভিসের সমস্ত আধিকারিকদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ধনধান্য অডিটোরিয়ামে আগামীকাল বিকেলে এই বৈঠক হবে। রাজ্যের বিভিন্ন প্রান্তে কর্মরত WBCS আধিকারিকদের সঙ্গে সরাসরি মতবিনিময় করবেন মুখ্যমন্ত্রী। স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়নে পশ্চিমবঙ্গ সরকার আরও বেশ কয়েকটি প্রকল্প আনতে চলেছে। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী চিকিৎসক বিধানচন্দ্র রায়ের জন্ম ও প্রয়াণ বার্ষিকীতে আগামীকাল জাতীয় চিকিৎসক দিবসে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিধাননগরের সরকারি অনুষ্ঠান মঞ্চ থেকে এই প্রকল্পগুলি সূচনা করবেন বলে প্রশাসনিক সূত্রে খবর। পূর্ব মেদিনীপুরের হলদিয়া পেট্রোকেমিক্যালের ন্যাপথা পাইপলাইনের বিধ্বংসী অগ্নিকাণ্ডে দগ্ধ একজনের মৃত্যু হয়েছে। রেললাইন সংলগ্ন ঝুপড়ির বাসিন্দা বছর 38 মানু বিবি কলকাতায় চিকিৎসাধীন ছিলেন। এই ঘটনায় 16 জন আহত হন। এদিকে এই ঘটনার জেরে দক্ষিণ পূর্ব রেলের খড়গপুর ডিভিশনে আগামীকাল ট্রেন চলাচল নিয়ন্ত্রণ করা হবে। হাওড়া হলদিয়া লোকাল আসানসোল হলদিয়া এক্সপ্রেস দুর্গাচক স্টেশনে যাত্রা শেষ করবে। হলদিয়া হাওড়া লোকাল, হলদিয়া পাঁশকুড়া লোকাল দুর্গাচক স্টেশন থেকে এবং হলদিয়া আসানসোল এক্সপ্রেস তমলুক স্টেশন থেকে যাত্রা শুরু করবে বলে দক্ষিণ পূর্ব রেল সূত্রের খবর। জয়পুরে আগামীকাল থেকে 29তম জাতীয় ই গভর্নেন্স সম্মেলন অনুষ্ঠিত হবে। দুদিনের এই সম্মেলনটি অনুষ্ঠিত হবে রাজস্থান ইন্টারন্যাশনাল সেন্টারে। আগামী 2 থেকে 3 দিনের মধ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু দিল্লি, হরিয়ানা, চণ্ডীগড়, পাঞ্জাবের উপর দিয়ে বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। IMD জানিয়েছে, উত্তর আরব সাগরের কিছু অংশ, গুজরাট, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, উত্তরাখণ্ডের অবশিষ্ট অংশ, হিমাচল প্রদেশ, জম্মু ও কাশ্মীর, লাদাখ, দমন, দিউ ও রাজস্থানের কিছু অংশেও একই ধরনের আবহাওয়া থাকবে। এবারে বিশ্বকাপ ফুটবলের খবর। Let's go.
হবে। আজ রাউন্ড অফ 32 ম্যাচে নরওয়ে আইভরি কোস্টের মুখোমুখি হবে। আজ আর্লিংটন স্টেডিয়ামে খেলা শুরু হবে।

0: ভারতীয় সময় রাত 10:30। অন্য ম্যাচে ফ্রান্স সুইডেনের বিরুদ্ধে খেলবে ইস্ট রাদারফোর্ড স্টেডিয়ামে। খেলা শুরু হবে রাত 2:30। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ। দেশজুড়ে আগামীকাল
1: নমস্কার, আকাশবাণী সে বিশ্ব দর্পণ কে সাথ মে রত্না পাণ্ডে।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এখনকার অনুষ্ঠান হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আজ শুনবেন অভিনেত্রী জুহি চাওলা অভিনীত কয়েকটি ছবির গান। প্রথম গানটি কয়ামত

এবারে শুনবেন স্বর্গ ছায়া ছবি থেকে মোহাম্মদ আজিজ ও অনুরাধা পড়োয়ালের দ্বৈত কণ্ঠে এই গানটি।

শুনছেন জুহি চাওলা অভিনীত ছায়াছবির গান। এবারের গানটি শুনবেন ইস্ক ছায়াছবি থেকে। গানটি সমবেত কণ্ঠে গেয়েছেন কুমার শানু, উদিত নারায়ণ, আলকা ইয়াগনিক ও কবিতা কৃষ্ণমূর্তি।

নন্দী ছায়াছবির গানের অনুষ্ঠানে শুনছেন জুহি চাওলা অভিনীত বিভিন্ন ছায়াছবি থেকে গান। এবারের গানটি শুনবেন ইয়াস বস ছায়াছবি থেকে, অভিজিৎ ও অলকা ইয়াগনিকের দ্বৈত কণ্ঠে।

শুনছেন হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আজ শুনছেন জুহি চাওলা অভিনীত কয়েকটি ছবির কয়েকটি গান। এবারের গানটি শুনবেন আয়না ছায়াছবি থেকে। গানটি দ্বৈত কণ্ঠে গিয়েছেন লতা মঙ্গেশকর ও জলি মুখার্জী।

এবারের গানটি শুনবেন বোল রাধা বোল ছায়াছবি থেকে, কুমার শানু ও পূর্ণিমার দ্বৈত কণ্ঠে।

হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠানের শেষ গানটি শুনবেন দ্য জেন্টলম্যান ছায়াছবি থেকে এস পি বালাসুব্রহ্মণ্যম ও চিত্রার দ্বৈত কণ্ঠে।

আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এখন আবহাওয়ার নৈশ বিজ্ঞপ্তি। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলের পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, সাধারণত মেঘলা আকাশ থাকবে, বজ্রসহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩৩ ডিগ্রি সেলসিয়াস ও ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল

31.2 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 1.4 ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.9 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 0.8 ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা সর্বাধিক পরিমাণে ছিল 97%, সর্বনিম্ন পরিমাণে 80%। গত 24 ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ 3.4 মিলিমিটার। আজ সকাল 8:30 থেকে বৃষ্টি হয়েছে 3.2 মিলিমিটার। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে সমুদ্রে বা নদীতে যারা মাছ ধরতে যান তাদের উদ্দেশ্যে আজ থেকে 2 জুলাই 2026 পর্যন্ত কোনো সতর্কবার্তা নেই। তবে 3 জুলাই 2026 থেকে 4 জুলাই 2026 পর্যন্ত পশ্চিমবঙ্গ উপকূল বরাবর ও উপকূল থেকে দূরে ঘন্টায় 35 থেকে 45 কিলোমিটার, মাঝে মাঝে ঘন্টায় 55 কিলোমিটার পর্যন্ত গতিবেগের দমকা হাওয়া বইতে পারে। মৎস্যজীবীদের 3 জুলাই 2026 থেকে 4 জুলাই 2026 পর্যন্ত পশ্চিমবঙ্গ উপকূল বরাবর সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। শুনলেন আবহাওয়ার নৈশ বিজ্ঞপ্তি। এখন 1 জুলাই 2026 বুধবারের গীতাঞ্জলি ও সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান পরিচিতি। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল 6টায় সুভাষিত, শুনবেন ডাক্তার বিধানচন্দ্র রায়ের রচনা থেকে পাঠ। 6:05 সঙ্গীতাঞ্জলি, 6:30 আজকের চাষবাস কথিকা, অবৈধ ও অনিয়ন্ত্রিত মৎস্য শিকার, এ বিষয়ে বলবেন ডক্টর তাপস কুমার ঘোষাল। 6:40 আপনার স্বাস্থ্য কথিকা, চিকিৎসা দিবস, বলবেন ডাক্তার ইন্দ্রনীল সেন। 6:45 প্রাত্যহিকী, উপস্থাপনায় অয়ন্তিকা ঘোষ ও কার্তিক ঘোষ। 7:45 রবীন্দ্রসঙ্গীত, শিল্পী মহুয়া মুখোপাধ্যায়। 8:00 জানা অজানা, বন মহোৎসব কথিকা প্রথম পর্ব, বলবেন অধ্যাপক সুপ্রীতি পাল। 8:05 নজরুলগীতি, শিল্পী ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায়। 8:20 বাংলা কথিকা, বিস্মৃত বাঙালি বীরেন্দ্রনাথ সরকার, বলবেন রজত চক্রবর্তী। 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন গিটার, শিল্পী পণ্ডিত দেবাশিস ভট্টাচার্য। 9:00 বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে। 9:25 জেলার চিঠি, দক্ষিণ চব্বিশ পরগনা থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা গৌতম মণ্ডল। 9:30 গানে গানের শেষ অংশ। 10:00 গানের ভেলা, উপস্থাপনায় শর্মিষ্ঠা সরকার। 11:00 যুববাণীর অনুষ্ঠান সৃষ্টি, উপস্থাপনায় অর্ণব চক্রবর্তী ও অস্মিতা রায়। অতিথি হিসাবে থাকবেন দেবর্ষী গঙ্গোপাধ্যায়। 12:00 শ্যামাসঙ্গীত, শিল্পী দীপাবলী দত্ত। 12:15 লোকগীতি, পরিবেশনায় লালন একাডেমি। 12:33 গ্রামীণ মহিলাদের অনুষ্ঠান শ্রীভবন, বিষয় ঋতু পরিবর্তনে শিশুদের ভাইরাল ইনফেকশন প্রতিরোধ ও প্রতিকার, এ বিষয়ে ডাক্তার কল্লোল পালের সাক্ষাৎকার। সাক্ষাৎকার নিয়েছেন চৈতালি মল্লিক। 1:00 বাংলা ছায়াছবির গান। 1:45 মহিলা মহল অদ্বিতীয়া, উপস্থাপনায় শ্রীতমা মুখোপাধ্যায়। 2:05 বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান প্রত্যাশা। 2:30 বাংলা আধুনিক গান। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:00 ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় বুধাদিত্য মুখোপাধ্যায়। 5:30 বিদ্যার্থীদের জন্য, বিষয় একাদশ শ্রেণীর সংস্কৃত। 2:00 রানাঘাট ভারতী উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা মীনাক্ষী ভট্টাচার্য ও 2 জন শিক্ষার্থী। 6:05 সাঁওতালি অনুষ্ঠানে শুনবেন লোকগীতি, পরিবেশনায় পূর্ণচন্দ্র সরেন ও সহশিল্পীবৃন্দ। 6:15 সাঁওতালি অনুষ্ঠানের পরবর্তী অংশে শুনবেন কথিকা, ডোমান হাসদা ও তাঁর সাহিত্যকর্ম, বলবেন ডক্টর বৈদ্যনাথ মুর্মু। এরপরে লোকগীতি, পরিবেশনে বিশ্বনাথ টুডু ও সহশিল্পীবৃন্দ। 6:38 কৃষি কথার আসর, প্রথমে জাতীয় চিকিৎসক দিবস, আলোচনায়

ডক্টর শঙ্কর ঘোষ, বংশীবদন চট্টোপাধ্যায় এবং রামরঞ্জন দাস রায়। এরপরে শুনবেন টেকসই পরিবেশের লক্ষ্যে বৃক্ষরোপণ, আলোচনায় সুভাষিস ঘোষ, শ্যামল জানা ও সুব্রত চক্রবর্তী। সন্ধ্যা 7:30 সমীক্ষা, রাত 8 নানা রঙের গান, 8:30 আইনি কথা, বিষয় নতুন ফৌজদারি আইন, এ বিষয়ে অধ্যাপিকা অরিজিতা মুখোপাধ্যায়ের সাক্ষাৎকার শুনবেন প্রথম পর্ব। সাক্ষাৎকার নিয়েছেন তনয়া বিশ্বাস, প্রযোজনা দুর্বা দে। 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন গিটার শিল্পী পণ্ডিত দেবাশিস ভট্টাচার্য। 9:30 অনুরোধের আসর, 10:00 বাংলা ছায়াছবির গান, 10:30 নজরুল গীতি শিল্পী ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায়, 10:45 পুরাতনী গান শিল্পী দীপাবলী দত্ত, 11:00 লোকগীতি পরিবেশনায় লালন একাডেমি, 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল ও ঠুমরি শিল্পী নিহার রঞ্জন বন্দ্যোপাধ্যায়।

সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল 6:15 সুবদ্ধ সঙ্গীত শুনবেন খেয়াল পণ্ডিত বি আর দেওধর, 6:25 রবীন্দ্রসঙ্গীত শিল্পী মহুয়া মুখোপাধ্যায়, 6:35 রামচরিত মানস শুনবেন 158 পর্ব, 6:45 ভজন শিল্পী দীপাবলী দত্ত, 7:10 যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত উপস্থাপনায় সায়নী মজুমদার, 8:30 রজনীকান্তের গান শিল্পী কুন্তল চক্রবর্তী, 8:50 লোকগীতি পরিবেশনায় লালন একাডেমি, 9:10 রাজধারা উপস্থাপনায় শর্মিষ্ঠা ভট্টাচার্য, 10:15 অঞ্জুমান উপস্থাপনায় সরফরাজ আহমেদ, 11:00 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান মুভি মেলোডিজ উপস্থাপনায় সংযুক্তা নন্দী, 12:00 সুরভি উপস্থাপনায় শর্মিষ্ঠা ভট্টাচার্য, 12:20 ও 1:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় সংযুক্তা নন্দী, 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন তবলা শিল্পী অনুব্রত চট্টোপাধ্যায়। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:10 রজনীকান্তের গান শিল্পী কুন্তল চক্রবর্তী, 5:20 উর্বশী উপস্থাপনায় দেবিকা গুপ্ত, 6:10 বার্তা উপস্থাপনায় দেবিকা গুপ্ত, 6:30 গুল গুলশান, 7:10 ভজন শিল্পী দীপাবলী দত্ত, 7:30 দর্পণ উপস্থাপনায় দেবিকা গুপ্ত, রাত 8:00 হিন্দি ছায়াছবির গান, 8:15 ইংরাজি সাপ্তাহিক পত্রিকা হরাইজন বন মহোৎসবের উপর একটি সাক্ষাৎকার শ্যামিলি সেন্দুয়ার সাক্ষাৎকার নিয়েছেন শর্মিষ্ঠা রাহা, 9:16 স্পটলাইট, 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান মিড উইক ক্লাসিক্যাল উপস্থাপনায় শ্রীরূপা সেন, 11:10 হিন্দি ছায়াছবির গান শুনলেন। 1 জুলাই 2026 বুধবারের গীতাঞ্জলি ও সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান পরিচিতি। মিডিয়াম ওয়েভ 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে প্রচারিত আকাশবাণী কলকাতার সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। স্টুডিওর ঘড়িতে এখন সময় 12:09 হয়ে 52 সেকেন্ড। জয় হিন্দ।